পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, বিংশ শতকের 20-এর দশকে বাংলায় কিন্তু এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। সাধারণ মধ্যবিত্ত সম্ভ্রান্ত ধনী মানুষদের পাশাপাশি এগিয়ে এসেছিলেন সোনাগাছির মহিলারা। এই সময় তাদের একজনের নেতৃত্বে ও উৎসাহে তৈরি হয়েছিল ভিকারিনী থিয়েটার। এরা রিজিয়া নাটক উপস্থাপন করেছিলেন বন্যা ত্রাণে আর্থিক সহায়তা করবেন বলে। সোনাগাছির মেয়েদের এই প্রচেষ্টা দেখে উৎসাহিত হলেন রূপাগাছির মেয়েরাও। তারা মঞ্চস্থ করলেন নরমেধ যজ্ঞ নাটক। এই দুটি নাটক পরিচালনা করেছিলেন কাঙ্গালিনী থিয়েটারের প্রতিষ্ঠাতা অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী রাজবালা দাসী। এরপরেই তার হাত ধরে গড়ে উঠল পুরোপুরি মহিলাদের নিয়ে গঠিত দি রামবাগান ফিমেল কালী থিয়েটার নাট্যদলটি। বিশেষজ্ঞদের মতে এটি কিন্তু বাংলার প্রথম পেশাদারী ফিমেল থিয়েটার, যার কর্ণধার ছিলেন এই রাজবালা দাসী। তাকে নিয়ে কিন্তু আজকের প্রবাসী মন অনুষ্ঠানে অনেক কথা হবে, সঙ্গে থাকুন।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘপালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘপালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়ে দেখি চেনামুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে? সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একশা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমি চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব, এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে, যে রূপ কথার সে রূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার পর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি

0: কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

সীমা অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম কিভাবে দি রামবাগান ফিমেল কালী থিয়েটার নাট্যদলটি গঠিত হয়, আর তার কর্ণধার হিসেবে কিন্তু কাজ করেন রাজবালা দাসী। আর এই নাট্যদলটিকে কিন্তু বাংলার প্রথম পেশাদারী ফিমেল থিয়েটার হিসেবে ভাবা হয়। এখন প্রশ্ন উঠতে পারে যে কে এই রাজবালা দাসী, তার সম্পর্কে বলতে গেলে আমাদের আর একটু পিছিয়ে যেতে হবে, যেতে হবে সার্কাসের মঞ্চে। বাঙালির প্রকৃত সার্কাস বলতে যা বোঝায় তার সূচনা হয়েছিল বোসের গ্রেট বেঙ্গল সার্কাসের হাত ধরে। এই সার্কাস কোম্পানির মালিক ছিলেন ছোট জাগুলিয়ার প্রিয়নাথ বসু ও তার সহোদর মতিলাল বসু। রাজবালাই কিন্তু প্রথম বাঙালি নারী হিসেবে এই সার্কাসের মাধ্যমে সার্কাসের জগতে পদার্পণ করেন। পরবর্তীকালে মতিলাল বসুর সঙ্গে তার বিবাহ হয়। আরো কথা হবে কিন্তু অবশ্যই গানের ওপারে।

মাসিমার অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাজবালা দাসীর জন্ম কিন্তু 1887 সালে পাথুরিয়াঘাটায় হয়েছিল। তার মায়ের নাম পুটি বৈষ্ণবী ছিল, আর তার বিয়ে কিন্তু 11 বছরেই হয়ে যায়। আর সেই জন্য সে সময় তিনি পাথুরিয়াঘাটায় চলে আসেন। 3 বছরের মাথায় তার স্বামী মারা গেলে বিধবা অবস্থায় আমরা দেখি যে রাজবালা দাসীর মা তাকে আশ্রয় দেন পাড়ারই একজন খুব পয়সাওয়ালা ব্যক্তি, যার নাম মুরলি আঢ্য। তাদেরই 15 জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান ছিল রাজবালা। মাত্র 4 বছর বয়সে মা ও তার কয়েক বছরের মধ্যেই বাবাকে হারালে আত্মীয়রা কিন্তু প্রতারণা করে পৈতৃক বাড়ি ও সম্পত্তি হস্তগত করে নেয়। আর ভাই বোনেদের মধ্যে তখন আমরা দেখি যে 4 জনই জীবিত থাকে, তার বড় বোন হরিমতি, তার মেজ বোন মতিবালা, তার দাদা তিনকড়ি ও রাজবালা দাসী। আরো কথা হবে অবশ্যই গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেটডট কমকে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও বাংলানে.com।
2: সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িতে শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মুদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণ।

0: ছে কি তাঁর আজি অভিসার রাত্রে, নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একধারে তাঁহার চরণপান্তে। নিতারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসিয়া আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক আধারে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ও গো দয়াময়, সুধাইল নারী। সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা।
1: হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর বন্ধু, কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে রাজবালা দাসীর পৈতৃক বাড়ি ও সম্পত্তি সব হস্তগত করে নেয় তার আত্মীয় স্বজনরা, আর আমরা দেখি পরবর্তীকালে তার ভাই বোনেদের মধ্যে তারা চারজনই জীবিত ছিলেন। আর এই গৃহহারা ভাই বোনেদের দায়িত্ব নিয়েছিলেন তার প্রতিবেশী খুদি মাসি। আর এই সময় রামবাগান অঞ্চলে মেয়েদের পালাগান ও যাত্রা দুটি দল ছিল, গোলাপীর দল ও রাজা হরির দল। এই দ্বিতীয় দলের পরিচালিকা ও অভিনেত্রী ছিলেন হরিদাসী। তারই দলের গঙ্গা আনয়ন পালায় ভগীরথের ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে কিন্তু মাত্র 6 বছর বয়সে রাজবালা দাসীর মঞ্চে হাতেখড়ি হয়। আরও কথা গানের উপরে।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কালস্রোতের ওপারে বালু ডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোর ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নাড়ির মধ্যে তপ্ত বিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কে বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ছিটছিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ।

0: ফাঁদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ু প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর ধুলোয় লুটোই মাথা, দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছিঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারুণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো, জেগে ওঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারদিকের ভীরুর ভিড়কে কৃষ কুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে, দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে, চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে, অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির, চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনী রাবছায়ায় বসে, তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

সুবাসীমন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমরা যেটা দেখি যে রাজবালা দাসীর বড় মন হরিমতির কিন্তু বিয়ে দিয়ে দিয়েছিলেন খুদিমাসি। আর বিয়ের পর আমরা দেখি যে সব ভাই বোনেরাই কিন্তু এই দিদির শ্বশুর বাড়িতে গিয়েই কিন্তু থাকছিলেন, কিন্তু সেখানেও কিন্তু ভাগ্যের পরিহাস। বিয়ের অল্প দিনের মধ্যেই কিন্তু হরিমতির বর মারা যায়, আর তখন কিন্তু তার ও তার ভাই বোনেদের দায়িত্ব নিতে অস্বীকার করেছিল তার শ্বশুর বাড়ির লোকেরা, ফলে আবার কিন্তু এই ভাই বোনেদেরকে পথে নামতে হয়। এমনই অবস্থায় প্রফেসর বোসের গ্রেট বেঙ্গল সার্কাস কলকাতায় শো করতে এসেছিল। তাদের কোম্পানিতে অল্প বয়সী ছেলেমেয়েদেরকে সার্কাসের দলে আহ্বান জানানো হয়েছিল একটা বিজ্ঞাপনের মাধ্যমে। নিঃস্ব তিন করি, মানে তার ভাই, আমরা দেখি যে বিজ্ঞাপন দেখে মতিবালা আর রাজবালাকে নিয়ে সার্কাসে তখন যোগ দিয়েছিলেন।

0: ভাঙার পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আর আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি রাজবালা দাসীকে নিয়ে। বন্ধু, রাজবালা দাসী যখন সার্কাসে কাজ করতেন সেই সময় তিনি ছিলেন মূলত ট্রাপিজ শিল্পী। খেলার সময় একটি ছোট টেবিলের উপর চারটে বোতল সাজিয়ে তার উপর কাঠের চৌকো তক্তা রেখে টেবিল তৈরি করা হতো, তার উপর আবার চারটি বোতল, তার উপর আবার তক্তা। এইভাবে কিন্তু একের উপর আরেকটা করে আটটি সমান মাপের টেবিল তৈরি করা হতো। রাজবালা দাসী নিচের টেবিল থেকে জিমন্যাস্টিক দেখাতে দেখাতে নিখুঁত ভারসাম্যে সবচেয়ে উপরের টেবিলে উঠে দাঁড়াতেন। তারপর দেহটিকে সম্পূর্ণ উল্টো করে ঠিক পরের টেবিলে রাখা প্লেট থেকে চপ কাটলেট কিন্তু তিনি খেতেন। অতি অল্প সময়ে যেহেতু রাজবালা দেবী আমরা দেখি যে সার্কাসে যোগ দেওয়া দিয়েছিলেন, তার ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার পেশাগত দক্ষতা ও দৈহিক সৌন্দর্য বৃদ্ধি পায়। তার রূপ গুণ গ্রেট বেঙ্গল সার্কাসের মালিককে কিন্তু যথেষ্ট আকৃষ্ট করে, আর তার ফলে পরবর্তীকালে আমরা দেখি যে সকলের বিরুদ্ধে গিয়ে উজ্জয়িনীর কালীবাড়িতে শাস্ত্রমতে তারা বিয়েটাও কিন্তু করে ফেলে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্বকথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাঁচবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে

0: দর বলবেন বলো আমি ভালোবাসি।
1: আমাদের ছুটি ছুটি চলে বলুটি আনন্দ ঝরনা।
2: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
3: অন্য কোথাও চল?
4: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাজবালা দাসীর বিয়ের পর তার কন্যা সঙ্গীত শিল্পী ইন্দুবালার জন্ম হয়, আর কন্যার জন্মের পরে রাজবালার কিন্তু সার্কাসের প্রতি আর আগ্রহ থাকে না। তিনি কলকাতায় ফিরে আসেন এবং 21 নম্বর দয়াল স্ট্রিটে কিন্তু তিনি থাকতে শুরু করেন। তার বর মতিলাল কিন্তু রাজবালা দেবীর এই সিদ্ধান্তকে ঠিক মেনে নিতে পারেননি, আর তার বরের মৃত্যু কিন্তু খুব তাড়াতাড়ি ঘটে যায়। তার ফলে আমরা দেখি যে রাজবালা সঙ্গীতকে আঁকড়ে ধরেন ভালোবাসা ও আর্থিক অন্টন থেকে, যাতে তিনি মুক্তি পেতে পারেন। সেখানের মানে সেই সময়কার বলতে গেলে অন্যতম পাখোয়াজ বাদক দুলি ভট্টাচার্য রাজবালার গানে সঙ্গত দিতে কিন্তু শুরু করেছিলেন সেই সময়। এছাড়া গিরিবালা দেবী, গৌরী গোবিন্দ প্রসাদ মিশ্র, গোবিন্দ গুরু, সাতকড়ি ওস্তাদ, চণ্ডী বন্দ্যোপাধ্যায়, রজনীবাবু ছোট, বড় দুলি খা, লক্ষ্মীপ্রসাদ সিং, কেশব প্রসাদ মিত্রের মতো বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা কিন্তু তার বাড়িতে নিয়মিত সান্ধ্য সঙ্গীতের আসরে কিন্তু যোগ দিতেন। ক্রমশ থিয়েটার কর্মী ও সমাজকর্মী রূপেও কিন্তু রাজবালা দেবী উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে শুরু করেছিলেন সেই সময়।

আমরা সকলেই কখনো না কখনো উদ্বেগ এবং হতাশার মতো কিছু মানসিক সমস্যার সম্মুখীন হই।

আপনার নির্বাচিত ভাষায় বহুভাষিক থেরাপিস্ট বা কনফিডেন্সিয়াল দোভাষীর মাধ্যমেও দিয়ে থাকেন। আপনার জিপি আপনাকে এনএইচএস টকিং থেরাপির জন্য রেফার করতে পারেন, অথবা আপনি নিজেও অনলাইনে nhs.uk/talk এ যোগাযোগ করতে পারেন।

বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো প্রবাসীমন@radiobanglanet.com, PROBSIMON@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

শহরের ঠিক মাঝখানে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, আর আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে। যে ট্রেনটা থেকে নামলাম সেই নীল রঙের ডয়েশে বান ইন্টারসিটি এক্সপ্রেসটা এখনও পাশেই দাঁড়িয়ে আছে। ট্রেনের পাশে হ্যান্ডশেক শেষ করে অদ্রিজ এবং হ্যারি জড়িয়ে ধরল একে অপরকে। এই অদ্রিজ আমার বন্ধু আর হ্যারি হল ওর অফিসের কলিগ। আমরা দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য। হ্যারি স্থানীয় ছেলে, সেই নিয়ে আসতে গেছে ক্যাবটা। এই ভোরবেলাতেও দেখতে পাচ্ছি সাত সকালে চামড়ার ব্যাকপ্যাক ঝুলিয়ে দল বেঁধে ছুটে যাচ্ছে অগুনতি ধপধপে সাদা চামড়া, সোনালিয়া রূপালী কেশ, নীল চোখের ছেলেমেয়েরা। পড়াশুনো আর জীবিকার তাড়নায় ছুটে চলা এই মানুষগুলোর স্নায়ু যেমন ইস্পাতের মতন দৃঢ়, তেমনি ফিগারটাও কিন্তু সুঠাম স্লিম। আর তাই মুখে বাটার বান পুড়ে হাতে কফি পট নিয়ে দৌড়তে দৌড়তে প্রাতরাশ সেরে নেওয়াটাও এদের অভ্যাস। ভোরের মৃদু সূর্যালোক আর কুয়াশা মিলেমিশে যেন তৈরি হয়েছে এক বর্ণিল আভা। গোটা স্টেশনটা ভীষণ ব্যস্ত, প্রতিটা মুহূর্তে রচনা হয়ে চলেছে এক গতিময় জীবনের স্পন্দন। ঠিক এই সময় আমার মনে একটা প্রশ্ন জাগল, এই ভোরের দেবতা কি সূর্য দেবতা নাকি অন্য কোনো কেউ? আসলে জার্মান পুরাণে আছে অস্ট্রিন নামে এক ভোরের দেবতার কথা। সেই দেবতার নির্দেশেই কি তবে পৃথিবীর বুকে বার্লিন এমন একটা শহর যে শহর কখনো ঘুমোয় না? কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আর আজ আমরা এসেছি সেই বিখ্যাত শহর বার্লিন। কেমন এই শহরটা, এখানে ঘুরতে গেলে কী কী দেখব, কোথায় থাকব, আর মোটামুটি কতদিন লাগতে পারে, খরচাই বা কীরকম, এরকম নানা প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা এসেছি এই বার্লিন সফরে। তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম, আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি জার্মানির বার্লিন শহরে। ডিউসেলডর্ফ থেকে 4.5 ঘন্টার ভ্রমণে বার্লিন হাউফেনহফ সেন্ট্রাল রেলওয়ে স্টেশন পৌঁছে বুঝলাম ইউরোপে বেড়ানোর জন্য ট্রেনের চেয়ে আরামদায়ক আর কিছুই হতে পারে না। তবে ফ্লাইট এবং বাসের চাইতে ট্রেনের টিকিট কিন্তু অনেক সময় বেশি দামি। এই স্টেশনটি সম্পূর্ণ কাঁচের তৈরি আর 9 তলা উঁচু। আর একটা রেকর্ড আছে, এই স্টেশন হলো পৃথিবীর সবচেয়ে বড় সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এর নাম ছিল লিয়াটার বনহফ। দীর্ঘ পরিশ্রমের পর 2006 সালে ফিনিক্স পাখির মতোই পুরানো ধ্বংসাবশেষ থেকে অপরূপ সুন্দরভাবে গড়ে তোলা হয় এই প্রধান রেলওয়ে স্টেশনটা। বার্লিন জার্মানির সবচেয়ে বড় শহর এবং ইউরোপে লন্ডনের পরেই সবচেয়ে বেশি মানুষের বসবাস এখানটায়। তাই বার্লিন ঘোরার ইচ্ছা ছিল বহুদিনের, আর অদ্রিজের সাথে দেখা হলো প্রায় 20 বছর পর। ও আমার সেই ছোটবেলার বন্ধু, তাই একটা বাড়তি নস্টালজিয়া তো কাজ করছিলই। এবার গ্লোব অল ইন্ডিয়া থেকে যখন ইউরোপ ট্যুরটা বুক করি, তখন বার্লিনের জন্য একটা দিন বাড়তি রেখেছিলাম। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি বার্লিন। সময়টা এখন অক্টোবর মাস, বার্লিনে হেমন্ত ঋতুর জয়ধ্বনি। যেদিকেই দেখি গাছে গাছে আগুন ঝরা পাতা। এখানে শীতের প্রস্তুতিতে গাছের পাতাগুলো ঝরে যাবার আগে কোনো বিদায়ের বিষাদ নেই, আছে এক রঙিন মুগ্ধতা। স্টেশন থেকে বেরিয়ে দেখি সামনের ফুটপাথ ঢেকে যাচ্ছে ঝরে পড়া হলুদ পাতার রোমাঞ্চে। তাকিয়ে দেখছি তরুণ তরুণীরা কেমন করে তা পা দিয়ে পিষে এগিয়ে যাচ্ছে দৃপ্ত ভঙ্গিতে। একদিকে তুষারপাত, কিছুক্ষণ পরেই ঝকঝকে করা রূপলি রোদের ঝলক, আবার একটু পরেই বেরসিক বৃষ্টি, আর তার মাঝে আমি বোহিমিয়ান হয়ে দাঁড়িয়ে আছি। হেমন্তের ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে ভাবছি একটা ইংরেজি শব্দ, আনপ্রেডিক্টেবল, এই জার্মান আবহাওয়ার ক্ষেত্রে কতটাই না উপযোগী। গ্লোব থেকে হোটেল বুক করা ছিল, তার রুমে পৌঁছে কোনো রকমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বার্লিনের রাস্তায়। সময় কম আর দেখার জিনিস অনেক, খিদেও পেয়েছে জব্বর, আগে পেটটাকে শান্ত করতে হবে। ওরানিয়ান প্লাজের ওরা হলো বার্লিনের অন্যতম থিম ক্যাফে। কাঠের কাউন্টার, মোমবাতির আলোয় জার্মান কফি অন্যরকম এক সুখানুভূতির দোলা দেয়। এখানেই পরিচয় হলো মিরোস্লাভ কাল নামের এক জার্মান প্রৌঢ়ের সাথে। বার্লিন ঘুরতে এসেছি জেনে পেশায় ইঞ্জিনিয়ার এই ভদ্রলোক আমাকে শহরটি সম্পর্কে নানান কিছু তথ্য জানালো, বলবো সেই সব কথা। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা আমার খুব পছন্দের গান। আর গানের ওপারে আমি ফিরে আসি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

এই বার্লিন শহর নাকি ইউরোপের লাস ভেগাস? না, আমি নয়, একথা শোনালেন এক খাঁটি জার্মান যার বয়স 70-এর কোঠায়। এই শহরে মনোরঞ্জন লুটে নিতে পর্যটক সহ সকলের জন্যই গত শতাব্দীর 20-এর দশক থেকে এখানে নাচ গান আর নাইট লাইফের যে রেওয়াজ আছে সেটার তুলনা বোধ হয় একমাত্র লাস ভেগাসের সাথেই করা যায়। হালে এই শহরের পৌরকর্তারা জনগণের জন্য একটি নতুন বিজ্ঞাপনী প্রচার চালাচ্ছেন যার স্লোগান নাকি স্বাধীনতার রাজধানী। আরও জানলাম স্বাধীনতার এই রাজধানী বার্লিনে নাইট লাইফ বলে যে আলাদা একটা জগৎ আছে সেটা নাকি ভীষণ রঙিন। সেই রাত নাকি এতটাই স্বপ্নীল আর মাদকতার যে এখানকার অনেক বাসিন্দাই তাই আর্লি টু বেড আর আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ভুলে ছুটির দিনগুলোতে সারা দিন ঘুমিয়ে থাকেন শুধু রাতটাকে অনিন্দ্য সুন্দর করে রাখার জন্য। দুদিনের এই বার্লিন সফরে আমরা দেখে নেব অনেক অনেক কিছু। ইস্ট বার্লিনের আলেকজান্ডার প্লাজে রয়েছে অনেক ইতিহাস, পাশেই রয়েছে বেস্ট মিউজিয়াম আইল্যান্ড যেখানে দেখতে পাব ইউরোপের সেরা কয়েকটা মিউজিয়ামস। আর তারপর যে দুটো জায়গাতে যেতেই হবে সেগুলো হলো ব্র্যান্ডেনবার্গ গেট এবং রেইসট্যাগ। আমার এই বার্লিন সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

ক্যাফে থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম বার্লিন স্টেডিয়ামের দিকে। আমার ঠিক আগে পরে হেঁটে চলেছেন অনেকেই, অফিস টাইম, তাই আজ সবাই খুব ব্যস্ত। একটু দূরে রাস্তার পাশে একজন ভবঘুরে টাইপের মানুষ শুয়ে রয়েছেন, অনেকেই পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আমিও হয়তো তাই যেতাম, কিন্তু দাঁড়িয়ে গেলাম আমি, মানে দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম। হঠাৎ দেখি রাস্তায় শোয়া মানুষটার পাশে হাঁটু মুড়ে বসলো এক জার্মান মহিলা। মানুষটার ধুলোমাকা হাতটা পরম মমতার সাথে নিজের হাঁটুর উপর রেখে কি যেন ভাবল সে, আর তারপর ইংলিশ আর জার্মান মিশিয়ে বলল, পালস বোঝা যাচ্ছে না, আরও কয়েকজন জড়ো হয়ে গেছে ততক্ষণে, আমিও রয়েছি, কিন্তু কিভাবে হেল্প করব সেটা বুঝতে পারছি না। সবাই মিলে একটি ওভারকোট গোল করে পেঁচিয়ে সেই ঝুলে পড়া মাথার নিচে দিয়ে দেওয়া হলো, সঙ্গে শরীরের পোশাকও ঢিলে ঢালা করে দেওয়া হলো। থেমে গেল দোতলা একটি বাসও। চলতে শুরু করার পর দ্রুত ঘটে যাওয়া দৃশ্যের দিকে তাকিয়ে অপরিচিত সব যাত্রীরা পরস্পর কথা শুরু করে দিল। কয়েক মিনিটের দ্রুত ঘটে যাওয়া দৃশ্যের দিকে তাকিয়ে অপরিচিত সব যাত্রীরা পরস্পর কথা শুরু করে দিল।

যাচ্ছে জার্মানির বার্লিন শহরটাতে। তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126 বা +918833505201 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

জার্মানির রাস্তাগুলো সত্যি খুব সুন্দর। জার্মান ভাষায় রাস্তাকে বলে স্ত্রাসে। রাস্তার দুপাশে আকাশ ছোঁয়া বহুতল যেমন রয়েছে, তেমনি রয়েছে গোথিক স্ট্রাকচারের বেশ পুরনো প্রচুর বাড়ি। আমি আর অদ্রিজ ছোটবেলার কথাগুলো বলতে বলতেই হাঁটছিলাম, সামনের বিরাট বার্লিন স্টেডিয়ামটা দেখে দুজনেই থমকে গেলাম। মনে পড়ে গেল প্রায় 80 বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার কথা। সময়টা 1936 সাল। অলিম্পিক সামনে রেখে নাৎসিদের দাপট দেখাতেই তৈরি হলো এক বিরাট স্টেডিয়াম। দৌড় প্রতিযোগিতায় জার্মানরা শ্রেষ্ঠত্ব দেখাবে এই ভেবে সেদিন গ্যালারিতে বেশ খোশ মেজাজে বসেছিলেন স্বয়ং ফুয়েরার। কিন্তু হিটলারের আশায় ছাই ছিটিয়ে দেখা দিল এক কালো মানুষ জেসি ওয়েন্সের অ্যাথলেটিক ট্র্যাক বিজয়। যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট 4-4টি সোনা জিতে প্রমাণ করেছিলেন মানুষ পরিচিত তার কর্মে, গায়ের রঙে কিংবা জাতিগত পরিচয় নয়। বার্লিনে কালো মানুষের সেই গর্বিত উত্থানের সাক্ষী অলিম্পিক স্টেডিয়াম তখন আমার নয়ন জোড়াচ্ছে। স্টেডিয়ামটি যদিও রিমোট এরিয়ায়, কিন্তু এত চমৎকার যে মুগ্ধতায় বুঝে যাচ্ছে আমার চোখ। বাইরের রূপটা অসাধারণ, সুন্দর সবুজে লতানো ঝোপঝাড়, তার মাঝে উঁকি দিয়ে যাচ্ছে পাইনের শাড়ি। 2006 সালের বিশ্বকাপ ফুটবল যারা চাক্ষুষ বা সরাসরি দেখেছেন, কেবল তারাই জানেন জিনেদিন জিদান এবং মাতেরাজির সেই ঐতিহাসিক দ্বৈরথ। দেখব আমরা এরকমই আরও অনেক কিছু, তবে তার আগে এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সবথেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। বার্লিন অলিম্পিক স্টেডিয়ামের ঠিক বাইরেই একটা হোটেলে আমরা লাঞ্চটা সেরে নিলাম। এসে থেকেই দেখছি এই বার্লিন শহরে সবসময় একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। স্থানীয় মানুষজন পাতলা টি শার্ট পরে ঘুরছে ঠিকই, কিন্তু আমি জ্যাকেটটা খোলার সাহস পেলাম না। এখানেই পরিচয় হল হাম্বল্ট ইউনিভার্সিটি অব বার্লিনের ছাত্রী শার্লটের সাথে। ছোট্ট মেয়ে এখানে জার্নালিজম নিয়ে পড়াশুনো করছে। সম্মোহিত করার মতোই শিক্ষিকার ভূমিকা নিয়ে সে জানালো বার্লিন অলিম্পিক স্টেডিয়ামের সর্বোচ্চ আসন সংখ্যা নাকি 76,000। জার্মান লিগে বায়ার্ন মিউনিখের সাথে বার্লিনের খেলা হয় যখন, তখন নাকি স্টেডিয়ামটি কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। স্বভাবে বিনম্র, সুন্দর নাকের ডগায় লেপটে থাকা জার্মানদের পরিণত শান্ত সৌন্দর্য নিয়ে শার্লট আরও জানায়, এখন অলিম্পিকের শুরুতে মশাল জ্বালানোর প্রচলন থাকলেও আগে সেখানে দৌড় ছিল না। পরে এই মশাল দৌড় যুক্ত হয়ে বিষয়টি নাকি ভিন্ন মাত্রা পায়। জেনে আশ্চর্য হলাম যে বার্লিন অলিম্পিকে নাৎসি জোসেফ গোয়েবলসের তত্ত্বাবধানেই নাকি শুরু হয়েছিল আধুনিক অলিম্পিকের আজকের মশাল দৌড়। হ্যাঁ, দেখব আরও অনেক কিছু আর ঘুরব এই বার্লিন শহরটা। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

বার্লিন নামটার অর্থ হল বর্ডার লাইন, আর এখানে মেট্রো রেল মানেই সেটা সাবওয়ে বা উবান। আর সেই রেলে চড়ে আমরা যাচ্ছি বার্লিন গেট দেখতে। সকালে হোটেলের জানলা দিয়ে দেখেছিলাম দূরে বয়ে চলেছে 400 কিলোমিটার দৈর্ঘ্যের স্প্রে নদী। এই নদী অনেকটাই বাড়িয়ে দিয়েছে বার্লিনের সৌন্দর্য। নদীটা বার্লিন শহর চষে স্যাক্সনি ব্র্যান্ডেনবার্গ হয়ে চেক প্রজাতন্ত্রের বুকের ভেতর প্রবাহিত হয়েছে। নদীর দুপাশে অনেকগুলো ছোট ছোট শহর, সেগুলোতে প্রচুর কলকারখানা, আর সেই কলকারখানায় হুটহাট শব্দে শ্রমিকরা যন্ত্রের অনুশীলনে ব্যস্ত। ট্রেডিশনাল কাঠের অথবা কটেজ স্টাইলের বাড়ি অনেক বেশি রয়েছে এখানে। কোনো বাড়ির বারান্দা থেকে রেলগাড়ির দূরত্ব আবার ভীষণ কম। দেখতে দেখতে এসে গেলাম পেরিসার প্লাজ। এখানে এসে দেখি বিরাট ভিড়, আর আমাদের ট্রেনটাও প্রায় পুরোটাই ফাঁকা হয়ে গেল। এখানে বহু বর্ণ বহু দেশের মানুষ ভিড়ে এক হৈ হৈ রৈ রৈ ব্যাপার। এখানে এটাই সেই ঐতিহাসিক বার্লিন গেট, একে জার্মানরা বলেন ব্র্যান্ডেনবার্গ। 1961 সালের আগস্ট থেকে 1989 সালের নভেম্বর অবধি 28 বছর 2 মাস 27 দিন বার্লিনকে বিভক্ত করে রেখেছিল এই বার্লিনের প্রাচীর। ব্র্যান্ডেনবার্গ গেট বহু বছর ধরে জার্মানির বিভাজনের প্রতীক ছিল। এমনকি 1989 সালের 9 নভেম্বর বার্লিন প্রাচীরের পতনের পরেও ব্র্যান্ডেনবার্গ গেট পার হবার উপায় ছিল না। সে বছর 2রা ডিসেম্বর অবশ্য এই অবস্থার পরিবর্তন আসে। বার্লিনবাসী তখন সহজেই বাধাহীনভাবে ঐতিহাসিক ল্যান্ডমার্কটি উপভোগের সুযোগ পান। এবার আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর আবার শুনবো বার্লিনের আরও অনেক কথা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: ফাগুন মাসে ফরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে,

এখানে মানে বার্লিন গেটে এসে বুঝলাম এই জায়গাটা মোটেই মন খারাপ করে থাকার জায়গা নয়। ঘোড়ার গাড়ি, হিপহপ নাচিয়ের দল, সাইকেলে চাপা সুভেনির বিক্রেতা, সব মিলিয়ে সে এক হুলুস্থুল কাণ্ড। এদিকে সময় কিন্তু ঘোড়ার মতন টকবক ছুটছে। বার্লিনের প্রসিদ্ধ মিউজিয়াম ঘুরে দেখতে হবে আমায়। টার্কিশ চিকেন, ব্রেড অ্যান্ড ড্রিঙ্কস শেষ করে অদ্রিজের হাত ধরে ছুটলাম মিউজিয়াম দেখতে। 1876 সালের প্রাচীন জাতীয় গ্যালারিতে 1900 শতকের বিখ্যাত সব ছবি সংগ্রহ দেখে চোখ কিন্তু আমার ছানাবড়া হওয়ার জোগাড়। এই মিউজিয়ামটা বিশাল শিল্পের এক বিস্তৃত সংগ্রহ আছে তা প্রথম ঘরটায় ঢুকেই বুঝে গেলাম। এটি জার্মান ন্যাশনাল গ্যালারির একটি অংশ। আচ্ছা, ভোটে জেতার জন্য যদি কোনো দল তার দেশের একটি গোটা বাড়িতে আগুন লাগায়, তবে আপনি তাকে কি বলবেন? নিশ্চয়ই উন্মাদ। ক্ষমতাকে নিরঙ্কুশ করতে এবং জার্মানিকে সবচেয়ে শক্তিশালী দেশ করে তুলতে চেয়েছিলেন এডলফ হিটলার। তার জন্য এমন কিছু বিতর্কিত ঘটনা ঘটে সেই সময় জার্মানিতে যেগুলো আজও ভাবায় আমাদের। প্রতিদ্বন্দ্বী জার্মান কমিউনিস্টদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন হিটলার। তিনি আগুন লাগিয়ে জার্মান পার্লামেন্ট ভবন রাইস্ট্যাগকে পুড়িয়ে দিয়েছিলেন। রাশিয়া দখলের উচ্চাভিলাষ থেকে লেনিনগ্রাদ শহরে পৌঁছে সাধারণ রুশদের উপর অবর্ণনীয় নিপীড়ন চালিয়েছিল নাচি সৈন্যরা। সে কারণেই বার্লিন শহর জয়ের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্টালিনের রেড আর্মির ভয়ানক ক্ষোভ যেন আছড়ে পড়েছিল রাইস্ট্যাগ ভবনের উপর। ফ্যাসিবাদের কোনো চিহ্নই আর জীবিত রাখতে রাজি ছিল না স্টালিন এবং সোভিয়েত সৈন্যরা। মিত্রবাহিনী কর্তৃক বার্লিন শহর দখলের পর তাই রাইস্ট্যাগ গম্বুজের মাথায় উড়িয়ে দেওয়া হয় সোভিয়েত রাশিয়ার লাল পতাকা। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

অভ্যর্থনা কক্ষ পেরিয়ে রাইখস্ট্যাগের বিশাল হলরুমে ঢুকে ভাবছি, একদিন এই রাইখস্ট্যাগ ভবনে বসে পৃথিবীর মানুষের ভাগ্য নির্ধারণে বসতেন হিটলার এবং তার নাৎসি পার্টির গুরুত্বপূর্ণ নেতারা। ইতিহাসের নানা রসদ মজুদ থাকায় রাইখস্ট্যাগ ভবন দেখতে প্রতি বছর প্রায় 30-40 লাখ পর্যটক ভিড় করেন এখানে। বাইরের বাগানে রাজসিক ভঙ্গিমায় টিউলিপ, গোলাপি ক্লেমেটিস, গুচ্ছগুচ্ছ রোজমেরি পর্যটকদের মনকে মাতোয়ারা করে দেয়। বাগান জুড়ে ক্রমাগত ছড়িয়ে পড়া ফুলের গাছগুলো পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। এদিকে উপরে তাকিয়ে দেখি বার্লিনের আকাশে পূর্ণিমার রূপালি চাঁদ উঠেছে। আমি আর অদ্রিজ পার্লামেন্ট ভবনের বিশাল ঘাসের মাঠের এক কোণায় খোলা হাওয়ায় বসে পড়লাম। অনেকেই বসে রয়েছেন আশেপাশে হাতে বিয়ারের ক্যান নিয়ে। আমার মনে হচ্ছিল চাঁদের আলোয় আমি দৃষ্টিসীমার বাইরেও অনেক দূর দেখতে পাচ্ছি। সেখানকার সেলুলয়েডে ভাসছে রাইখস্ট্যাগের ওই বিশাল গম্বুজ। হয়তো ওই গম্বুজের মাথায় লেখা আছে একটি প্রশ্নের উত্তর। দুটো বিশ্বযুদ্ধে হেরে গিয়ে অজস্র ত্যাগ আর ভার্সাই চুক্তির মতন অগুন্তি ক্ষতিপূরণের বাধ্যবাধকতার পাহাড় ডিঙিয়ে একটি জাতি আবার কেমন করে পৌঁছে গেল ঐতিহ্য আর মর্যাদাবোধের সিংহাসনে? তাহলে কি সত্যি নীল চোখ আর বীর রক্তে তৈরি নর্ডিক জার্মানরা পৃথিবীর বুকে অন্যরকম এক মানুষের প্রজাতি, যারা নিজেদেরকে বলতো আর্য জাতি, যারা ধ্বংসস্তূপের মধ্যেই গলা ছেড়ে অনায়াসে গেয়ে উঠতে পারে বিজয়ের গান সেই ফিনিক্স পাখির মতন? কি যাবেন নাকি দেখতে বার্লিন? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 01 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in-এ। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

কথায় বলে এই পৃথিবীতে একমাত্র একটা জিনিসই আছে যেটা চেঞ্জ হয় না, যার পরিবর্তন হয় না, সেটা হলো পরিবর্তন। কিন্তু আমার কিন্তু মনে হয় যে এই ব্যাপারটারও কিন্তু একটু ব্যতিক্রম আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু জিনিসের কথা, যেগুলো কিনা একদম চিরদিনের, একদম শাশ্বত কাল ধরে একই আছে। আর স্পেশালি আমাদের বাঙালির জন্য তো পুরোপুরি খেটে যায়। আমাদের বাঙালিদের জীবনে এরকম বেশ কিছু ঘটনা আছে যেগুলো কিনা পুরোপুরি চিরদিনের। তো সেরকমই কিছু চিরদিনের ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বিভিন্ন জাতির পরিচয় বিভিন্ন কাজের মাধ্যমে হয় গোটা বিশ্বে। সেরকমই বাঙালি জাতির অনেক কাজ আছে যার মাধ্যমে বাঙালি জাতি গোটা বিশ্বে পরিচিত। কিন্তু তার মধ্যে অন্যতম যে কাজটি যার জন্য লোকজন বাঙালি জাতিকে রীতিমতন শ্রদ্ধা করেন, সেগুলো হলো বলতে গেলে সাহিত্য, কৃষ্টি, কবিতা, গান, বাজনা, বিভিন্ন ধরনের শিল্পকর্ম। আর আমি যদি বলি যে এরকম কিছু জিনিস আছে যেগুলো বাঙালি জাতির সঙ্গে জড়িত এবং চিরদিন সেটা একই থাকবে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই শিল্প, সৃষ্টি, কৃষ্টি, গান, সঙ্গীত মাধুর্য ইত্যাদি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি বাঙালি জাতির এরকম কিছু জিনিস যেগুলো চিরকালীন, চিরদিনের। তো এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: দোলে।
1: প্রাচীন অরণ্য প্রবাদ এটা বলে যে পুরুষ মানুষের হৃদয়ে প্রবেশ করার শর্টেস্ট রাস্তা হলো থ্রু হিজ স্টমাক। কিন্তু সেটা কি শুধুমাত্র পুরুষ মানুষের জন্য? আমার কিন্তু মনে হয় না। আমার মনে হয় গোটা বাঙালি জাতিরই এটা অত্যন্ত পছন্দের একটি জিনিস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কিছু জিনিস নিয়ে বাঙালিদের জীবনে যেটা কিনা চিরদিনের, চিরকালীন। তার মধ্যে কিন্তু অবশ্যই থাকবে রান্না বান্না, স্পেশালি খাবার দাবার আর কি। যেমন ধরুন ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের ঝোল, কিংবা চিংড়ির মালাইকারি, কষা পাঁঠার মাংস, কিংবা যদি নিরামিষ পদের দিকেও যাই, আলু পোস্ত থেকে আরম্ভ করে কত কিছু আছে বলুন তো, পটলের দোরমা ইত্যাদি খাবার দাবার কিন্তু চিরকালীন বাঙালিদের সঙ্গে থেকে যাবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ইনফ্যাক্ট একটা ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে এক সাহেব ভদ্রলোক বলেছিলেন যে আপনারা এত বড় রান্নাঘর রাখেন কেন? তখন রবীন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন যে আপনারা তো রান্নাবান্না করেন না, রান্নাবান্নাটা আমরা করতে জানি। এটাই হচ্ছে আসল ব্যাপার, একদম চিরদিনের বাঙালিদের সঙ্গে থেকে যাবে। তো এরকমই আরও একটি কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

খেলা, আগে হ্যাঁ হ্যাঁ খেলা, আর সেই খেলা যদি হয় বাঙালিদের পছন্দের, তাহলে আর কে পায় বাঙালিকে। তো রেডিও বাংলার .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চিরদিনের কিছু ঘটনা নিয়ে, যেগুলো কিনা বাঙালিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর তার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো ফুটবল, এবং আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ইস্ট বেঙ্গল মোহনবাগান। এই ব্যাপারটা কিন্তু বাঙালিদের সঙ্গে চিরকালীন একটি সম্বন্ধে জড়িয়ে আছে, স্পেশালি ঘটি বাঙালের লড়াই, এবং সেটা যদি মাঠে হয় তাহলে বাঙালি সেই আঁচ থেকে বাঁচতে পারে বলুন তো? কোনো দিনও পারে না। কাজেই এই ব্যাপারটা, এই ইস্ট বেঙ্গল মোহনবাগান, এটি হলো বাঙালিদের চিরকালীন একটি আবেগ, যেটা কিনা বাঙালিদের সঙ্গে চিরদিন থেকে যাবে। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে চিরদিনের কিছু ঘটনা নিয়ে, যেগুলো বাঙালিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

এখন কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব, বলতে গেলে কিছু মানুষজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব, যারাও কিনা বাঙালি জাতির সঙ্গে রীতিমতন থেকে যাবেন চিরদিনের জন্য। যেমন ধরুন উত্তম কুমার, সুচিত্রা সেন, এই মহানায়ক এবং মহানায়িকার জুটি সারা জীবন থেকে যাবেন বাঙালিদের সঙ্গে। সেরকমই হেমন্ত মুখোপাধ্যায়, আবার মান্না দে, শ্যামল মিত্র, আবার আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, এরাও কিন্তু সারা জীবন থেকে যাবেন বাঙালিদের সঙ্গে। আবার বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এরাও কিন্তু চিরদিনের বাঙালিদের সঙ্গেই থেকে যাবেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু ঘটনা, কিছু মানুষজন, যেটা কিনা চিরদিন বাঙালিদের সঙ্গে থেকে যাবে। তো এরকমই কিছু ঘটনা, কিছু মানুষজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, আপনার কেমন লাগলো বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobanglanet.com এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেকদিনের মতো আজকেও কিন্তু গান্ধুরিয়ার আড্ডা শুরু হয়েছে এবং অবশ্যই অনেক আড্ডা হবে, অনেক কথা হবে, কোনো একটা জায়গা নিয়ে অবশ্যই কথা হবে এবং পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে মন ভালো করার গানও রেখেছি। তাই বেশি কথা না বলে যাচ্ছি আড্ডায়, কিন্তু তার আগে একটা ছোট্ট গানের ব্রেক। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: কলকাতা নিয়ে কিছু বলার কথা আসে আড্ডায়, তখন আমার মনটা খুবই খুশখুশি হয়ে যায়। তার কারণ হচ্ছে কলকাতা মানেই বাঙালি, আর কলকাতা মানে একটা ইমোশন, কলকাতা মানে ভালোবাসা, মানে কলকাতা আমাদের জীবনের সাথে জুড়ে গেছে। কলকাতা থেকে আমরা যতই দূরে থাকি না কেন, কলকাতার কিছু কিছু জিনিস, কিছু কিছু এসেন্স আমরা ভুলতে পারি না, সেগুলোকে সঙ্গে করে নিয়েই কিন্তু প্রত্যেক দিন আমরা বাঁচছি, এটাই সত্যি কথা। এবং কলকাতা বলতে কালীঘাটও কিন্তু বোঝায়, কারণ কলকাতার যদি আমি বলি হেরিটেজ বা কলকাতার যদি ইতিহাসের গন্ধ খুঁজি, তাহলে অবশ্যই কালীঘাট মন্দিরটাকে আপনাকে চিহ্নিত করতেই হবে বা লিস্টে রাখতে হবে। তো কালীঘাট নিয়ে আজকে কিছু কথা অবশ্যই আপনার সাথে শেয়ার করব।
1: আসুন মৌঠান, আসুন,
2: নিন, খান।
1: আর পাচ্ছি না, এর বেশি কি খাওয়া যায়?
2: খুব যায়, কিছুই তো খেলেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমরা জানি যে কালীঘাট কতটা জাগ্রত, কিন্তু তার থেকেও আগে যদি আমরা একটু পুরাণ ঘাঁটি, যখন সতীর দেহ খণ্ড করা হয়েছিল বিষ্ণুর ওই চক্র দ্বারা, এবং সেই সময় তো অনেকগুলি খণ্ড অনেক জায়গায় পড়েছে, তো সেখান থেকেই সবসময় সতীপীঠ গড়ে উঠেছে। তো কলকাতায় মনে করেন যে দেবীর ডান পায়ের 4টে আঙুল পড়েছিল, আবার অনেকে মনে করেন 4টে না, যে কোনো 1টি আঙুল পড়েছিল এবং সেখান থেকেই সতীপীঠ হয়, এবং তারপরে অবশ্যই মূর্তি আসে, মূর্তি অনেকে দান করেন এবং মন্দিরটাকে দেখাশোনা করা হয়, এবং অবশ্যই ইংরেজ আমল থেকে কিন্তু কালীঘাটের নাম ডাক ছড়িয়ে পড়েছে কলকাতা জুড়ে। এমনও শোনা যায় যে ইংরেজরা তো, যদি তাদের রিলিজিয়ান ওয়াইজ বলি, তারা তো অবশ্যই তারা খ্রিস্ট ধর্ম মেনে চলতেন, কিন্তু তারা কিন্তু নিয়মিত পুজো দিতেন মা কালীর।

কালীঘাট বলতে একটা ইমোশন, কালীঘাট বলতে একটা ভালোবাসা এবং আধ্যাত্মিক জায়গা, এবং তার সাথে সাথে সতীপীঠ, এবং তার সাথে সাথে কলকাতার একটা ঐতিহ্য, বা কলকাতা যত বছর হয়েছে সেই কলকাতার একটা এসেন্স কিন্তু বয়ে চলেছে কালীঘাট। কিন্তু অনেকেই মনে করেন যে 200 বছরের চেয়েও কিন্তু পুরনো এই কালীঘাট, এবং অবশ্যই যে পোড়া মাটি মন্দিরের আনাচে কানাচে বা মন্দিরের দেওয়াল জুড়ে আছে, সেই পোড়া মাটির ধ্বংসাবশেষ বলা যেতে পারে যে ধ্বংসাবশেষ হচ্ছে। তার কারণ হচ্ছে সেটা ক্রমশ খারাপ হতে চলেছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু সেখানকার সরকাররা পুনরুত্থানের চেষ্টা করছে, পুনর্নির্মাণের চেষ্টা করছে মন্দিরটিকে নিয়ে। এবং এখানে হাজার হাজার দর্শনার্থী আসে, সেটা নতুন করে বলার কিছু নেই। এবং কালীঘাট এমন একটা জায়গায় যেখানে মা কালী সত্যি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন বলেই আসেন, এবং সবচেয়ে বেশি ভিড়টা দেখা যায় কালী পুজোয় তো অফকোর্স, এবং তার সাথে সাথে নববর্ষের, কারণ হাল খাতার করার জন্য যে সময় ভিড়টা হয় সেটা অবশ্যই, যদি কখনো আপনি কলকাতা ভিজিট করেন তাহলে একবার হলেও কালীঘাটের সেই মোমেন্টটা আপনাকে দেখতেই হবে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspur team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

কালীঘাটের যে পাশে আদিগঙ্গা আছে সেটার গঙ্গার জলের মতো নেই। রিসেন্টলি আমরা সবাই জানি আদিগঙ্গার অবস্থাটা কীরকম, কিন্তু কালীঘাট মন্দিরের পাশে একটি পুকুর আছে, যেটাকে যেখানে সেই পুকুরটিতে মনে করেন অনেকেই যে মায়ের যে সতীর বা মা দেবীর যে অংশ পড়েছিল সেই অংশ নাকি পুকুরে পড়েছিল এবং সেখান থেকে উদ্ধার করা হয়। আর তার সাথে সাথে মায়ের যে অংশটা বা দেবীর যে অংশটা মন্দিরে পড়েছিল সেটি নাকি একটি সিন্ধুকের মধ্যে এখনও আছে, আর সেটি পাথর হয়ে গেছে এবং সেটা অবশ্যই সবার সামনে বের করা হয় না। মায়ের মুণ্ডবালা সোনার, মায়ের মুকুট সোনার, মায়ের জীব সোনার। তো এরকম একটা কালীঘাটের মন্দির, এরকম একটা প্রভাবশালী ঐতিহ্যবাহী মন্দির যেখানে অনেক স্পিরিচুয়াল ফিল করে অনেক মানুষ, যদি আপনি বিশ্বাস করেন অবশ্যই তাহলে, এবং যদি আপনার মনে হয় যে কলকাতায় গেলে আপনি একটু পুরনো কলকাতার ছোঁয়া পেতে চান, তার সাথে সাথে স্পিরিচুয়ালিটির ছোঁয়া পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কালীঘাট ভিজিট করতেই হবে। এবং এই যে আজকে ছোট্ট আড্ডাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা সত্যিই একটু স্পেশাল, এই কারণেই স্পেশাল, আমরা অনেক সময় মানুষের কাছে, আরেকজন বন্ধুর কাছে হুমড়ি খেয়ে পড়ি। এই হুমড়ি খেয়ে পড়ার মধ্যে একটা মজার ব্যাপারও আছে। কখন আমরা হুমড়ি খেয়ে পড়ি? যখন আমাদের সেই জিনিসটার প্রতি প্রচণ্ড ভালোবাসা জন্মায়, আর সেই ভালোবাসার মাধ্যমেই কিন্তু আমরা তখন অন্য কিছু আর পিছনে তাকাই না। আমরা সরাসরি মনে হয় যে যেভাবেই হোক এই জিনিসটা আমাকে পেতেই হবে, আর তার জন্যই কিন্তু সব কিছু ভুলে, সব কিছু অভিযোগ, সব কিছু দুঃখ, সব কিছু রাগ, কিংবা বয়সটাও ভুলে আমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ি। হয়তো এমনও সময় থাকে বয়সের থেকে ছোট হওয়া সত্ত্বেও তখন মনে হয় এই জিনিসটা আমাকে পেতেই হবে, তার জন্য জান প্রাণ লড়িয়ে হুমড়ি খেয়ে পড়তে হবে। তো এই যে ব্যাপারটা আমাদের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকে, এর মধ্যে একটা মজা আছে, আর সেই মজাগুলোর মধ্যে কখনো কখনো আমাদের ভালো লাগাও লুকিয়ে থাকে। আর আজকের এই আড্ডা সেই হুমড়ি খাওয়া ভালো লাগাগুলো খুঁজে বের করব, আর অবশ্যই আপনাদেরকে শোনাবো। তাই কোথাও যাবেন না, কয়েকটি গানের পর চটপট ফিরে আসি, আর জুড়ে থাকুন এভাবেই radiobanglanet.com-এর সঙ্গে, সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। এখন হ্যাঁ, ঠিক প্রতিদিনের মতো আবারও কিছু গান, আর তারপর আবারও হুমড়ি খেয়ে পড়া কিছু কথা। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা হুমড়ি খেয়ে পড়া নিয়ে। তোমার মনে পড়ে যাচ্ছে এই হুমড়ি খেয়ে পড়ার মধ্যে একটা টুকরো ঘটনা আমার জীবনেও কোথাও না কোথাও ঘটেছিল। আসলে আমাদের একটা বয়সের সময় এখনও আছে, যদিও সেই ব্যাপারটা, সেটা হচ্ছে ঘুড়ির প্রতি একটা লোভ। মানে যে বিশ্বকর্মা পুজো হয়, সেই বিশ্বকর্মা পুজোর আগে থেকে আকাশে প্রচুর ঘুড়ি উঠত, আর সেই ঘুড়ির ব্যাপারটাকে মাথায় রেখে বেশ দু সপ্তাহ আগে থেকে একটা লড়াই চলত। কী লড়াই? না, আমাদের যে করে হোক প্রচুর প্রচুর ঘুড়ি জমাতে হবে ধরে, আর সেই ধরা ঘুড়ি বিশ্বকর্মা পুজোর দিন আকাশে ওড়ানো হবে। হ্যাঁ, এক্সট্রা যা কিছু কেনা হয় ঠিক আছে, কিন্তু ধরা ঘুড়ির মজাটা আলাদা। সে যেভাবেই হোক একটু ধরতে পারতে হবে এইটা। তো এরকম বেশ চলার মধ্যে মধ্যে এমনও একটা দিন, যে দিনটা আমার আজ মনে পড়ে যায়, আমাদের ঠিক সামনের বাড়িতে একটা বড় পাঁচিল দেওয়া ছিল, জায়গাটা ঘেরা, এবং ওই ঘুড়ি কেটে এসে পড়েছিল সেই জায়গায়। তো আমি ছাদ থেকে অনেকক্ষণ দূরে সেই ঘুড়িটাকে লক্ষ্য করছিলাম, কিন্তু একটা জিনিসে আমার মনে হচ্ছিল যে আর বেশিক্ষণ মনে হয় এই ব্যাপারটাকে লক্ষ্য করার পর্যায়ে থাকবে না, কারণ আর একটু হাওয়া দিলে ঘুড়িটা উড়ে অন্য আরেকটা বাড়িতে পড়বে, যেখানে আমার যাওয়াটা খুব দুষ্কর হয়ে পড়বে। তো যথারীতি সামনে যাদের বাড়ি তাদের বাড়িতে আমি পৌঁছে যাই, এবং যেভাবে হোক মানে ওই কিছুতেই আমাকে সেই ছাদে উঠতে দেবে না, এবং যা হোক করে মানে ওই বলাটায় হুমড়ি খেয়ে পড়ার মতো একবারে হুমড়ি খেয়ে পড়ে যাকে বলে না, আমি জাস্ট নিয়েই চলে আসবো, একটুখানি আমাকে দিতে দাও। তো এই যে ব্যাপারটা করতে করতে আমি তো এই ছাদে পৌঁছই শেষ, মানে একদম মুহূর্তের কাছাকাছি, যখন আর একটু হলে ঘুড়িটা উড়ে যাবে। তো দুঃখের বিষয় না, প্রথমে আনন্দের ব্যাপারটা বলি, তো ঘুড়িটা আমি পেয়ে গেলাম। এবং যেটা আরেকটা ঘটেছিল, সামনে থাকা যে লম্বা পাঁচিলটা সেটা আমার ওই একটা টোকাতে পড়ে গিয়েছিল। আমার আজও মনে হয় যে তখন অত অটোমেটিক সবাই জেনে গেছিলো যে আমি এই বাড়ি থেকে এসেছি, এবং একটা ঘুড়ির জন্য একটা পাঁচিল ছেলেটা ভেঙে ফেললো। মানে অগত্যা বাড়িটা খুব পুরনো দিনের বাড়ি, আর সেই বাড়ির মধ্যে যে পাঁচিলটাও ছিল সেটাও বেশ পুরনো কালের হয়ে গেছিলো, কিন্তু সেটা যেরকম হুড়মুড়িয়ে পড়ে যাবে আমার হুমড়ি খাওয়ার দাপটে, সেটা কিন্তু আমি আজও ভুলতে পারি না। এবং সত্যি আমি তখন অবাকভাবে সেই ঘুড়িটা হাতে ধরে দাঁড়িয়ে থাকি এবং দেখতে থাকি সেই লম্বা পাঁচিলটা হুড়মুড় করে পাশে পড়ে যাচ্ছে। ঈশ্বরের পরম আশীর্বাদ, কারোর কিছু ক্ষতি হয়নি, কিন্তু হুড়মুড় করে আমার পড়াতে যে হুড়মুড় করে এভাবে পাঁচিল পড়ে যাবে, এটা আমার জীবনে দেখা প্রথম, তাই আজও আমি ভুলি না। আর বিশ্বকর্মা পুজো এলেই আমি সেই পাঁচিলটার দিকে, আজও সেই পাঁচিলটা আবার নতুন করে গড়া হয়ে গেছে এবং মজবুত একবারে যাকে বলে, আজও দেখি একদিন এই পাঁচিলটা হুড়মুড় করে পড়াতে আমার একটা অদ্ভুত, আজও আমার মনে আছে, মানে পাঁচিল পড়ে গেছে সব ঠিক আছে, ঘুড়ি আমার হাতে, সেই অবধি নিয়ে এসে আমি বাড়িতে বসে থাকি, এবং যখন পুরোপুরি ব্যাপারটা জানাজানি হয় তখন আমি মুখটা দেখাই যে আমি সেই মেন কালপ্রিট, যে একটা ঘুড়ির জন্য একটা লম্বা পাঁচিল ভেঙে ফেলল। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা হুমড়ি খেয়ে পড়া নিয়ে। শুনতে থাকুন আর এনজয় করতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন গান

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আড্ডা চলছে হুমড়ি খেয়ে পড়ায় স্কুল। এই স্কুলে সবসময় কোথাও না কোথাও দুষ্টুমিটা জারি থাকে। তো একবার আমার আরেকটা জীবনের কাহিনী বলি, মানে এইরকমভাবে কিন্তু বেশ কয়েকজনকে আমি চালিয়ে পুড়িয়ে খেয়েছিলাম একটা সময়। স্কুলের আমি যেখানে পড়তাম সেই স্কুলের উপরের যে পাম্পটা ছিল, সেই পাম্পের একটা মাথা ছিল, মানে ঢাকা কভার্ড করা। তো সেই কভারটা বেশ নিচে থেকে অনেকটা উপরে, আর তার পাশে একটা লম্বা বড় চওড়া মানে জলের নিচে রিজার্ভার ছিল, আর তার উপরটা বেশ দাঁড়ানো লাফানো ঝাঁপানো সব কিছুই করা যেত। তো দুর্ভাগ্যের বিষয়, আমি সেই পাম্পের মাথায় উঠে স্কুল সেদিনকে ছুটি পড়ে যাবে, একদম পুরো গরমের ছুটি পড়ে যাবে আর কি। তো সেই পাম্পের মাথায় উঠে একটা বল পাড়ছিলাম, আর ওখান থেকে দেখলাম বেশ জায়গাটা বেশ অপূর্ব জায়গা, এখানে কেউ ওঠে না। আমি তাই ওখান থেকে সেই একটা বন্ধুকে বললাম, তুই এখানে আমাকে ক্যাচ দে, আমি তোকে এখান থেকে ক্যাচ দেবো। তো এই ব্যাপারটা চলছিল, বেশ কিছুক্ষণ চলছিল, ভালোই যাচ্ছিল। হ্যাঁ, বলটা আমি ওকে ছুটছি, ও আমাকে ছুটছে, আমি আবার ওকে ছুটছি, ও আবার আমাকে ছুটছে, এরকম ভাবে ব্যাপারটা বেশ মজাদার হচ্ছিলো। আর চারপাশে পুরো উঠোনটা জুড়ে ছেলেরা ছোটাছুটি করছিল, মানে আজকে যেহেতু ছুটি পড়বে তাই কোনো আর ভ্রুক্ষেপ নেই, যে যেভাবে পারছে একদম মজা লুটছে, আমিও তাই। এরকম কিছুক্ষণ চলার পর যখন মানে প্রায় এবার স্কুলের গেট থেকে আমরা বেরিয়ে পড়বো, বেশ 24-25 দিনের একটা লম্বা ছুটির জন্য, গ্রীষ্মের ছুটি, স্যার ডেকে পাঠালেন, মানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাকে ডেকে পাঠালেন ঘরের মধ্যে, এবং বেদারব দেবেন ভেবেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার এই ঐতিহাসিক একটু চেহারা খুব রোগা ছিলাম, তো যাই হোক এখনও আছি তবে অতটা নয়। তো সেই ভয়ে গার্জেন কল করলেন, এবং গার্জেন যাওয়াতে এই ব্যাপারটাই বললেন যে আমি ওকে আগা পস্তলায় উদুম নিতাম কিন্তু চেহারার জন্য মেচে গেল, কিন্তু আপনি বলুন ওই পাম্পের মাথাটাকে যদি বলটা না ছিটকে ও নিজে ছিটকে পড়তো তাহলে কী ক্ষতি হতো, তার দায়টা কে পোষ মানে নিত আর কি। সত্যিই তাই, এখন বুঝতে পারি যে কী চরম ভুল সেগুলো করতাম, কিন্তু ওই একটা ব্যাপার। কিন্তু যাই হোক, এই যে তখন আমার মনে পড়ছে স্যারের কাছে একদম হুমড়ি খেয়ে পড়ার মতো আর কোনো দিনও করবো না স্যার, এবারের মতো ছেড়ে দিই, এই যে ব্যাপারটা আমার মনে পড়ে গেল। আজও কিন্তু স্কুলে হেড স্যার বা স্যার বেত নিয়ে থাকলে ছোটো পুঁচকেরা কিন্তু সেটাই করেন, একদম হুমড়ি খেয়ে পড়ার মতো, আর কোনো দিনও করবো না, আর ভুল হবে না, আমাদের হাটে জারি থাকবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আর আপনিও এরকম হুমড়ি খাওয়ার যদি কোনো মুহূর্ত থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 4475039657121। আমরা ফিরব, সঙ্গে থাকুন।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, সঙ্গে আছি আমি সবিতা, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে হুমড়ি খেয়ে পড়া। তো কলকাতার এমন কিছু জায়গা আছে যে জায়গাটায় বৃষ্টি হলে, মানে চরম যদি বৃষ্টি হয়, তখন কিন্তু আর পায়ে হেঁটে যাওয়া যাবে না। মানে এতটা পরিমাণ জল জমে সেখানে কিন্তু সেদিনকার মতো কাজের বিরতি টানতে হবে। অথবা আর একটাই পথ আছে, যে পথটায় আপনাকে খুব সহজে সেই মানুষটাই পারবে আপনার গন্তব্যস্থলে ওই জায়গা থেকে পৌঁছে দিতে। প্রচণ্ড বৃষ্টিতে এতটাই জল জমে হাতে টানা রিক্সা থাকে সেই জায়গায়, আর সেই রিক্সা যিনি চালান রিক্সা দাদা, তিনি একমাত্র আপনাকে সেই রিক্সার ওপর বসিয়ে তার অজস্র পরিমাণ পরিশ্রম করে জল ঠেলে আপনাকে আপনার জায়গায় পৌঁছে দিতে পারে সেই রিক্সাওয়ালা। হ্যাঁ, এরকমও দিন দেখা গেছে এই কলকাতার এরকম জায়গায় যেখানে উপায় নেই, খুব সেজেগুজে একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা, তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা বুঝতে পারেননি কিন্তু সেই বৃষ্টির মুহূর্তে আটকে গিয়েছিলেন সেখানে কলেজ স্ট্রিটের মতো একটা জায়গায়, আর প্রচণ্ড পরিমাণে আমার স্ট্রিটের ওখানে একটা জল জমে। আর সেই জমা জল এবং এ কী করে তিনি সেখান থেকে মুক্তি লাভ করবেন? হঠাৎ দেবদূতের মতো দেখা গেল এক রিক্সাওয়ালাকে, যে তার কাছে যে পৌঁছলো, বাবু কাঁ পে যায়েঙ্গে আপ? তো বলল আমি এরকম শ্যামবাজারের দিকে যাব। সে তখন নেই বাবু আমকো ইতনা পয়সা লাগেগা। তো বললো না এত পয়সা তো দিতে পারবো না, কিন্তু আমার নেই বাবু নেই আম নেই যায়েঙ্গে। এইরকম বলাতে ভদ্রলোক প্রায় হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা, যে আমাকে রক্ষা করো বাবা, আমরা বুঝতে পারিনি এরকম একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু এখান থেকে আমাদের বেরোতেই হবে। আর এ যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখন বাজে বেলা দুটো, রাত আটটার আগে কোনো গল্প নেই। তো আমার আজও মনে পড়ে সেই মুহূর্তের ছবিগুলো, যেখানে সেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা সুন্দর করে এর উপর বসে রাস্তা পার হলেন, সেই জল ঠেঙিয়ে শ্যামবাজার পৌঁছে গেলেন ঘন্টা দুয়েকের কঠিন পরিশ্রম সেই রিক্সাওয়ালার জন্য। রেডিও বাংলা নেট ডট কমের পক্ষ থেকে এই রকম রিক্সাওয়ালাদের সালাম জানাই, কারণ আজও হাতে টানা রিক্সাওয়ালা আছে এবং পরিশ্রম করে তারা একটা জায়গায় আজও জীবিকা নির্বাহ করছেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই আড্ডায়।
1: কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো হুমড়ি খেয়ে পড়ার গল্প শুনছি আমরা রেডিও বাংলানেট ডট কমে গান মুসাফিরের সঙ্গে আছি, আমি শৌভিকের সঙ্গে আছেন, হ্যাঁ আপনারা, এবং আড্ডা রীতিমতো একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো শেষ যখন করবো একটা মিষ্টি মুখের ব্যবস্থা করবো, এই কারণেই বললাম। তার কারণ হচ্ছে একটা ছোট্ট প্রেমের কাহিনী, মানে প্রেমে হুমড়ি খেয়ে পড়ার ব্যাপারটা না হলে ঠিক জমে না শেষ অবধি, তাই না? হ্যাঁ, ধরা পড়ে গেছেন মেয়েটি এবং ছেলেটি, কোথায় না তারা ঘুরছিল পার্কের কাছে, এবং জানাজানি হয়ে যায় এবং ধরে ফেলে তার মা। প্রায় হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা জনবহুল এরিয়ার মাঝখানে, এবং তাকে বলে, না না আর আমি কখনো ওর সঙ্গে প্রেম করব না, এই আমার শেষ। ছেলেটির চোখ মুখে কাচুমাচু অবস্থা, প্রায় কেঁদে ফেলবে এমন একটা পরিস্থিতি। মেয়েটা কি বলছে, ছেড়ে দেবে এই পরিস্থিতিতে, একটু মার খাবে বলে ভাবতেই পারছে না, এইরকম একটা পরিস্থিতি। এবং তখনকার মুহূর্তে, আজ থেকে বেশ কয়েক বছর আগে, এই ব্যাপারটা তখন মোবাইলের এতটা চল ছিল না, তাহলে কিভাবে সেই সম্ভাবনাটা, তাহলে কি সত্যিই ছেড়ে দেবে? মানে যতটা না মেয়েটা হুমড়ি খেয়ে ব্যাপারটা করছে, ছেলেটি হুমড়ি খেয়ে তাকে দেখতে আগ্রহ প্রকাশ করছে যে এটাও কি সম্ভব, সত্যি কি আমাদের প্রেমটা টিকবে না, নাকি এই শেষ দেখা, আজই লাস্ট? না, আনন্দের বিষয় সেই পর্যন্ত একটা অভিনয়ই চলেছিল, তারপর আবার যথারীতি বুদ্ধিমানের কাজ করে তাদের প্রেম গড়িয়ে চলে তত্ত্ব দিয়ে, এবং আজকের এই সময় দাঁড়িয়ে তাদের প্রেমটি প্রায় 16 বছর পূর্ণতা পায় এবং বিবাহ হয়। তো যাই হোক, যেভাবেই হোক হুমড়ি খাওয়া ব্যাপারটা থাকলেও তার মধ্যে একটা জয়ের গন্ধ পাওয়া যায়, তাই পাওয়া গেল, তাই পাওয়া যায়, তাই পাওয়া যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, আপনার আমার আমাদের সকলের একমাত্র অনলাইন ইউকের বাংলা রেডিও স্টেশন।

আমাকে যখন প্রশ্ন করা হতো পাহাড় পছন্দ না সমুদ্র, আমি কোনো কিছু চিন্তা না করেই এক কথায় বলেই ফেলতাম পাহাড়। কারণ পাহাড়ের সঙ্গে আমার গভীর সখ্যতা আছে, পাহাড়ের প্রতি আমার আলাদা একটা প্রেম আছে, এবং সেই পরিবেশটা আমাকে ভীষণভাবে মোহময়ী করে তোলে। পাহাড় প্রেম নিয়ে প্রচুর আড্ডা মারবো, তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

করছিস আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি তোকে খুঁজেছি। ব্যাট বল ব্যাট উইকেট পাসের টিকিটে খুঁজে খুঁজে শেষে ক্লান্তিতে চোখ খুঁজেছি। চিন্তি দুপুরে চক্র রেলের কামরায় চল ফাঁকা থাকে শুধু তুই আর আমি বসবো। জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ আড্ডা মারছি পাহাড় নিয়ে, কারণ আজ মাউন্টেন ডে। পাহাড় এমন একটা জায়গা যা কখনো আপনাকে নিরাশ করবে না বা হতাশ করবে না। আপনার সকল মন খারাপ, সব মনের যত যন্ত্রণা, পাহাড় কিন্তু আপনাকে সবটা মলম লাগিয়ে ফেরত পাঠাবে আপনার নিজের জায়গায়। সেই জন্যই হাওয়া বদলে বেশিরভাগ মানুষ পাহাড়ে ভ্রমণ করতে যায়, কারণ সেখানকার পরিবেশ মানুষকে অনেকটা হিল হতে সাহায্য করে। সেটা নিয়ে ফিরছি আপাতত দুটো গান আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পাহাড় নিয়ে আড্ডা মারছে, আর পাহাড় নিয়ে আড্ডা মারতে মারতে সব থেকে আগে যেটা মনে পড়ে সেটা হলো পাহাড়ি খাওয়া দাওয়া। কখনো পাহাড়ি চা কিংবা দোহা ওঠা গরম নুডলস, বা চটপটে সসের সঙ্গে গরম মোমোতে কামড় বসানো। আপনার কোনটা ফেভারিট পাহাড়ি ফুড চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। আপাতত কয়েকটা গান আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: জো নাকি যায় গো নাকি ধরে এক মুঠো পুষ্প নাকি

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা শুরুতেই বলছিলাম যে পাহাড়ের সঙ্গে কিন্তু আমার একটা দারুণ সখ্যতা আছে, একটা প্রেম আছে, তার একটা নির্দিষ্ট কারণও আছে। আমি খুব ছোটোবেলায় পাহাড়ে গিয়েছিলাম এবং সব মেমোরিজ মনে না থাকলেও বেশ কিছু মেমোরি এখনও রিস্টোর হয়ে আছে। তখন আমার 4 বছর বয়স এবং আমি প্রথম একটা কবিতা লিখেছিলাম পাহাড় থেকে ফেরার পথে, এবং সেটাই বলা বাহুল্য আমার লেখার শুরু। হয়তো সেটা নিয়ে ফিরছি আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমি একটা কথা বললাম না যে পাহাড়কে আপনি যতটা দেবেন পাহাড় আপনাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে, এটা কিন্তু খুব সত্যি কথা। আমি সেই 4 বছর বয়সে আদো আদো কথায় প্রথম কবিতার 4 লাইন আমার পরিবারের সকলকে শুনিয়েছিলাম, আর আজ প্রায় বেশ খানিক মানুষ আমার লেখা পড়ে, আমার বই, আমার ম্যাগাজিনে লেখা বহু মানুষ পড়ে। সেই যে শুরুটা হয়েছিল পাহাড় থেকে ফেরার পথে, তার কন্টিনিউয়েশনটাও আজও চলছে। চিন্তা নেই, আমাদের আড্ডার কন্টিনিউয়েশনও চলবে। তবে আপাতত আজকের মতো এখানেই থামছি, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

সারা বিশ্ব জুড়ে রয়েছে অজস্র নদী, আর সেই সব নদীর মধ্যে যদি সৌন্দর্যের নিরিখে সবচাইতে সুন্দর নদীর কথা বলা হয়, তাহলে যেই নদীটিকে বলা হবে যেখানে আমরা নানা রঙের খেলা দেখতে পাই, কারণ লাল নীল হলুদ সবুজের সমারোহ সেই নদীতে। আর সেই রঙের খেলা যেহেতু দেখা যায়, তাই সেই নদীকে অনেকেই ভালোবেসে বলেন রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমরা থাকব পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই রংধনু নদীর গল্প শুনব। তবে সব কিছুই থাকবে গানের ওপারে। চলুন আগে শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, আর সেই জলভাগের অনেকটা অংশ জুড়েই রয়েছে নদী, যা আমাদের জলের চাহিদা মেটায়। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করেই নগর সভ্যতা গড়ে উঠেছে, আর তাই তো নদীর তীরেই আমরা দেখতে পাই জনবসতি, জনপদ। আর সেই নদীর মধ্যেই এই যে সারা বিশ্বে অজস্র সব নদী রয়েছে, তার মধ্যে সৌন্দর্যের নিরিখে সকলকে একেবারে পেছনে ফেলে দিতে পারে এমনই এক নদী, যাকে রংধনু নদীও বলা হয়। সেই নদীর গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই সুন্দরী নদীর কথা বলছি, সেই নদীর নাম রংধনু নদী হলো কারণ সেই নদীতে রয়েছে রঙের খেলা, এমনই এক নদী। আমাদের মনে হতেই পারে যে এই নদী এমন কি স্পেশাল, কারণ সব নদীরই তো একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সব নদী তো মোটামুটি একই রকম, কারণ স্রোতস্বিনী নদী যেখানে কুলু কুলু ভাবে বয়ে চলে জলরাশি, আর সেই নদী তো এমনি সুন্দর। তাহলে এই নদীর আলাদা কি বিশেষত্ব রয়েছে? সেই নদী যার মধ্যে খেলা করে লাল হলুদ সবুজের যে বিভিন্ন রং, আর সেই জন্যই এই নদী এখন হয়ে উঠেছে অনেক পর্যটকদের কাছেই একটা দ্রষ্টব্য স্থান। আর সেই নদীর গল্প আমাদের আজকের পপকর্নে। আমরা ফিরছি বাকি গল্প নিয়ে, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে বহু নদী, আর এইসব নদী আমাদের জলের চাহিদার বেশিরভাগটাই মেটাচ্ছে। নদী না থাকলে হয়তো আমাদের স্থলভাগের বেশিরভাগ অংশই শুকনো মরুভূমিতে পরিণত হতো। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করে নগর সভ্যতা গড়ে ওঠে, নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে বসতি, জনপদ। এই যে সারা বিশ্ব জুড়ে অজস্র সব নদী, তার মধ্যে এমনই একটি নদী যেখানে খেলা করে বিভিন্ন রং, আর সেই রঙিন নদীকে তাই তো অনেকেই ভালোবেসে নাম দিয়েছে রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, সেই নদীর নাম কেন ক্রিস্টালিস, কলম্বিয়ান এই নদী, যেই নদীর সঙ্গে সৌন্দর্যের দিক থেকে হয়তো অন্য কোনো নদীর আর কোনো তুলনাই হয় না। এই যে নদী যেখানে রঙের খেলা, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা, আরো কত রং, আর সেই যে রং, যেই রঙের দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না, সেই নদীর রং এরকম রঙিন কিভাবে হলো জানবো, তবে বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক নদীকে নিয়ে যাকে সৌন্দর্যের নিরিখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নদী বলা হয়, কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল নীল সবুজ হলুদ গোলাপি কমলা এবং আরও কত রং। আর এত রঙের খেলা এই নদীতে যে সেই নদীর দিকে তাকালে চোখ ফেরানো যায় না, সবাই মুগ্ধ হয়ে দেখে সেই নদীর অপরূপ সৌন্দর্য। এমনই অপূর্ব এই নদী, আর সেই জন্যই এই নদীকে নাম দেওয়া হয়েছে রংধনু নদী। আর সেই নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, যেই নদীর নাম ক্যানো ক্রিস্টালিস, এটি একটি কলম্বিয়ান নদী। আর এই নদীতে এতটাই রঙের খেলা যে একে রংধনু নদী বলে ডাকেন অনেকে। এই নদীর রূপের জাদুতে মুগ্ধ হয়ে দূর থেকে পর্যটকরা ছুটে আসেন এই নদীর সৌন্দর্য দেখতে। আর এই নদীর এই রঙের জাদুর যে কারণ, সেটা বিজ্ঞানীরা যেটা বলেছেন সেটা এই নদীতে এক ধরনের উদ্ভিদ রয়েছে, রিঙ্কোলাসিস ক্লাভজেরা। এই যে উদ্ভিদ যা নদীর তলদেশে রয়েছে, আর এই উদ্ভিদের জন্যই এই রঙের খেলা, কারণ এই উদ্ভিদগুলো যখন ছোট থাকে তখন সেগুলো সবুজ হয়, তারপর হলুদ এবং অবশেষে লাল এবং লালের বিভিন্ন শেড। আর এই জন্যই এই নদীতে এত রঙের খেলা আর অপূর্ব এক শোভা। আর সেই রংধনু নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: কথা হোক তোমারও,
3: কথা হোক আমারও,
2: কখনো সৌভিক,
3: কখনো অনামিকা,
2: কখনো মেঠো বাউলের সুর,
3: কখনো সুদূর নীহারিকা,
2: কখনো তুমুল হাসি,
3: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
2: যদি হয় এপারের চিঠি।
3: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
4: কথায় কথায়, কথায়
2: কথায়, কথায় কথা হোক তোমারও,
3: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি রংধনু নদী নিয়ে। এমন এক নদী যার সৌন্দর্য বিশ্বজোড়া, কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল হলুদ সবুজ কমলা গোলাপি নানা রঙের খেলা। আর সেই জন্যই তো এই নদীর নাম রংধনু নদী। আর এই নদী কলম্বিয়ান নদী, যার নাম ক্যানো ক্রিস্টালিস। আর এই নদীর অপূর্ব এই রূপ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, দু চোখ ভরে উপভোগ করেন এই নদীর বাহারি রঙের খেলা। আর সেই নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা। কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক্ষুন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: যতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কথায় বলে এই পৃথিবীতে একমাত্র একটা জিনিসই আছে যেটা চেঞ্জ হয় না, যার পরিবর্তন হয় না, সেটা হলো পরিবর্তন। কিন্তু আমার কিন্তু মনে হয় যে এই ব্যাপারটারও কিন্তু একটু ব্যতিক্রম আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু জিনিসের কথা, যেগুলো কিনা একদম চিরদিনের, একদম শাশ্বত কাল ধরে একই আছে। আর স্পেশালি আমাদের বাঙালির জন্য তো পুরোপুরি খেটে যায়। আমাদের বাঙালিদের জীবনে এরকম বেশ কিছু ঘটনা আছে যেগুলো কিনা পুরোপুরি চিরদিনের। তো সেরকমই কিছু চিরদিনের ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

বিভিন্ন জাতির পরিচয় বিভিন্ন কাজের মাধ্যমে হয় গোটা বিশ্বে। সেরকমই বাঙালি জাতির অনেক কাজ আছে যার মাধ্যমে বাঙালি জাতি গোটা বিশ্বে পরিচিত। কিন্তু তার মধ্যে অন্যতম যে কাজটি যার জন্য লোকজন বাঙালি জাতিকে রীতিমতন শ্রদ্ধা করেন, সেগুলো হলো বলতে গেলে সাহিত্য, কৃষ্টি, কবিতা, গান, বাজনা, বিভিন্ন ধরনের শিল্পকর্ম। আর আমি যদি বলি যে এরকম কিছু জিনিস আছে যেগুলো বাঙালি জাতির সঙ্গে জড়িত এবং চিরদিন সেটা একই থাকবে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই শিল্প, সৃষ্টি, কৃষ্টি, গান, সঙ্গীত মাধুর্য ইত্যাদি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি বাঙালি জাতির এরকম কিছু জিনিস যেগুলো চিরকালীন, চিরদিনের। তো এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

প্রাচীন অরণ্য প্রবাদ এটা বলে যে পুরুষ মানুষের হৃদয়ে প্রবেশ করার শর্টেস্ট রাস্তা হলো থ্রু হিজ স্টমাক। কিন্তু সেটা কি শুধুমাত্র পুরুষ মানুষের জন্য? আমার কিন্তু মনে হয় না। আমার মনে হয় গোটা বাঙালি জাতিরই এটা অত্যন্ত পছন্দের একটি জিনিস। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে দ্বারা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কিছু জিনিস নিয়ে বাঙালিদের জীবনে যেটা কিনা চিরদিনের, চিরকালীন। তার মধ্যে কিন্তু অবশ্যই থাকবে রান্না বান্না, স্পেশালি খাবার দাবার আর কি। যেমন ধরুন ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের ঝোল, কিংবা চিংড়ির মালাইকারি, কষা পাঁঠার মাংস, কিংবা যদি নিরামিষ পদের দিকেও যাই, আলু পোস্ত থেকে আরম্ভ করে কত কিছু আছে বলুন তো, পটলের দোরমা ইত্যাদি খাবার দাবার কিন্তু চিরকালীন বাঙালিদের সঙ্গে থেকে যাবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ইনফ্যাক্ট একটা ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে এক সাহেব ভদ্রলোক বলেছিলেন যে আপনারা এত বড় রান্নাঘর রাখেন কেন? তখন রবীন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন যে আপনারা তো রান্নাবান্না করেন না, রান্নাবান্নাটা আমরা করতে জানি। এটাই হচ্ছে আসল ব্যাপার, একদম চিরদিনের বাঙালিদের সঙ্গে থেকে যাবে। তো এরকমই আরও একটি কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

খেলা, আগে হ্যাঁ হ্যাঁ খেলা, আর সেই খেলা যদি হয় বাঙালিদের পছন্দের, তাহলে আর কে পায় বাঙালিকে। তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চিরদিনের কিছু ঘটনা নিয়ে, যেগুলো কিনা বাঙালিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর তার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো ফুটবল, এবং আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ইস্টবেঙ্গল মোহনবাগান। এই ব্যাপারটা কিন্তু বাঙালিদের সঙ্গে চিরকালীন একটি সম্বন্ধে জড়িয়ে আছে, স্পেশালি ঘটি বাঙালের লড়াই, এবং সেটা যদি মাঠে হয় তাহলে বাঙালি সেই আঁচ থেকে বাঁচতে পারে বলুন তো? কোনো দিনও পারে না। কাজেই এই ব্যাপারটা, এই ইস্টবেঙ্গল মোহনবাগান, এটি হলো বাঙালিদের চিরকালীন একটি আবেগ, যেটা কিনা বাঙালিদের সঙ্গে চিরদিন থেকে যাবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে চিরদিনের কিছু ঘটনা নিয়ে, যেগুলো বাঙালিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এখন কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব, বলতে গেলে কিছু মানুষজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব, যারাও কিনা বাঙালি জাতির সঙ্গে রীতিমতন থেকে যাবেন চিরদিনের জন্য। যেমন ধরুন উত্তম কুমার, সুচিত্রা সেন, এই মহানায়ক এবং মহানায়িকার জুটি সারা জীবন থেকে যাবেন বাঙালিদের সঙ্গে। সেরকমই হেমন্ত মুখোপাধ্যায়, আবার মান্না দে, শ্যামল মিত্র, আবার আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, এরাও কিন্তু সারা জীবন থেকে যাবেন বাঙালিদের সঙ্গে। আবার বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এরাও কিন্তু চিরদিনের বাঙালিদের সঙ্গেই থেকে যাবেন। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু ঘটনা, কিছু মানুষজন, যেটা কিনা চিরদিন বাঙালিদের সঙ্গে থেকে যাবে। তো এরকমই কিছু ঘটনা, কিছু মানুষজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, আপনার কেমন লাগলো বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

রেডিও বাংলানে.com এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গান্ধুরিয়ার আড্ডা শুরু হয়েছে, এবং অবশ্যই অনেক আড্ডা হবে, অনেক কথা হবে, কোনো একটা জায়গা নিয়ে অবশ্যই কথা হবে। এবং পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে মন ভালো করার গানও রেখেছি, তাই বেশি কথা না বলে যাচ্ছে আড্ডায়। কিন্তু তার আগে একটা ছোট্ট গানের ব্রেক, ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: কলকাতা নিয়ে কিছু বলার কথা আসে আড্ডায়, তখন আমার মনটা খুবই খুশখুশি হয়ে যায়। তার কারণ হচ্ছে কলকাতা মানেই বাঙালি, আর কলকাতা মানে একটা ইমোশন, কলকাতা মানে ভালোবাসা, মানে কলকাতা আমাদের জীবনের সাথে জুড়ে গেছে। কলকাতা থেকে আমরা যতই দূরে থাকি না কেন, কলকাতার কিছু কিছু জিনিস, কিছু কিছু এসেন্স আমরা ভুলতে পারি না, সেগুলোকে সঙ্গে করে নিয়েই কিন্তু প্রত্যেক দিন আমরা বাঁচছি, এটাই সত্যি কথা। এবং কলকাতা বলতে কালীঘাটও কিন্তু বোঝায়, কারণ কলকাতার যদি আমি বলি হেরিটেজ বা কলকাতার যদি ইতিহাসের গন্ধ খুঁজি, তাহলে অবশ্যই কালীঘাট মন্দিরটাকে আপনাকে চিহ্নিত করতেই হবে বা লিস্টে রাখতে হবে। তো কালীঘাট নিয়ে আজকে কিছু কথা অবশ্যই আপনার সাথে শেয়ার করব।
1: আসুন মৌঠান, আসুন,
2: নিন খান।
1: আর পাচ্ছি না, এর বেশি কি খাওয়া যায়?
2: খুব যায়, কিছুই তো খেলেন না।

আমরা জানি যে কালীঘাট কতটা জাগ্রত, কিন্তু তার থেকেও আগে যদি আমরা একটু পুরাণ ঘাঁটি, যখন সতীর দেহ খণ্ড করা হয়েছিল বিষ্ণুর ওই চক্র দ্বারা, এবং সেই সময় তো অনেকগুলি খণ্ড অনেক জায়গায় পড়েছে, তো সেখান থেকেই সবসময় সতীপীঠ গড়ে উঠেছে। তো কলকাতায় মনে করেন যে দেবীর ডান পায়ের 4টে আঙুল পড়েছিল, আবার অনেকে মনে করেন 4টে না, যে কোনো একটি আঙুল পড়েছিল, এবং সেখান থেকেই সতীপীঠ হয়। এবং তারপরে অবশ্যই মূর্তি আসে, মূর্তি অনেকে দান করেন এবং মন্দিরটাকে দেখাশোনা করা হয়, এবং অবশ্যই ইংরেজ আমল থেকে কিন্তু কালীঘাটের নাম ডাক ছড়িয়ে পড়েছে কলকাতা জুড়ে। এমনও শোনা যায় যে ইংরেজরা তো, যদি তাদের রিলিজিয়ান ওয়াইজ বলি, তারা তো অবশ্যই তারা খ্রিস্ট ধর্ম মেনে চলতেন, কিন্তু তারা কিন্তু নিয়মিত পুজো দিতেন মা কালীর।

কালীঘাট বলতে একটা ইমোশন, কালীঘাট বলতে একটা ভালোবাসা এবং আধ্যাত্মিক জায়গা, এবং তার সাথে সাথে সতীপীঠ, এবং তার সাথে সাথে কলকাতার একটা ঐতিহ্য, বা কলকাতা যত বছর হয়েছে সেই কলকাতার একটা এসেন্স কিন্তু বয়ে চলেছে কালীঘাট। কিন্তু অনেকেই মনে করেন যে 200 বছরের চেয়েও কিন্তু পুরনো এই কালীঘাট, এবং অবশ্যই যে পোড়া মাটি মন্দিরের আনাচে কানাচে বা মন্দিরের দেওয়াল জুড়ে আছে সেই পোড়া মাটির ধ্বংসাবশেষ বলা যেতে পারে, যে ধ্বংসাবশেষ হচ্ছে, তার কারণ হচ্ছে সেটা ক্রমশ খারাপ হতে চলেছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য কিন্তু সেখানকার সরকাররা পুনরুত্থানের চেষ্টা করছে, পুনর্নির্মাণের চেষ্টা করছে মন্দিরটিকে নিয়ে। এবং এখানে হাজার হাজার দর্শনার্থী আসে, সেটা নতুন করে বলার কিছু নেই। এবং কালীঘাট এমন একটা জায়গায় যেখানে মা কালী ছুটে ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন বলেই আসেন, এবং সবচেয়ে বেশি ভিড়টা দেখা যায় কালী পুজোয় তো অফকোর্স, এবং তার সাথে সাথে নববর্ষের, কারণ হাল খাতার করার জন্য যে সময় ভিড়টা হয় সেটা অবশ্যই, যদি কখনো আপনি কলকাতা ভিজিট করেন তাহলে একবার হলেও কালীঘাটের সেই মোমেন্টটা আপনাকে দেখতেই হবে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

কালীঘাটের যে পাশে আদিগঙ্গা আছে সেটার গঙ্গার জলের মতো নেই। রিসেন্টলি আমরা সবাই জানি আদিগঙ্গার অবস্থাটা কীরকম, কিন্তু কালীঘাট মন্দিরের পাশে একটি পুকুর আছে যেটাকে, যেখানে সেই পুকুরটিতে মনে করেন অনেকেই যে মায়ের যে সতীর বা মা দেবীর যে অংশ পড়েছিল সেই অংশ নাকি পুকুরে পড়েছিল এবং সেখান থেকে উদ্ধার করা হয়। আর তার সাথে সাথে মায়ের যে অংশটা বা দেবীর যে অংশটা মন্দিরে পড়েছিল সেটি নাকি একটি সিন্ধুকের মধ্যে এখনও আছে আর সেটি পাথর হয়ে গেছে এবং সেটা অবশ্যই সবার সামনে বের করা হয় না। মায়ের মুণ্ডমালা সোনার, মায়ের মুকুট সোনার, মায়ের জীব সোনার। তো এরকম একটা কালীঘাটের মন্দির, এরকম একটা প্রভাবশালী ঐতিহ্যবাহী মন্দির যেখানে অনেক স্পিরিচুয়াল ফিল করে অনেক মানুষ, যদি আপনি বিশ্বাস করেন অবশ্যই তাহলে, এবং যদি আপনার মনে হয় যে কলকাতায় গেলে আপনি একটু পুরনো কলকাতার ছোঁয়া পেতে চান, তার সাথে সাথে স্পিরিচুয়ালিটির ছোঁয়া পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কালীঘাট ভিজিট করতেই হবে। এবং এই যে আজকে ছোট্ট আড্ডাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা সত্যিই একটু স্পেশাল, এই কারণেই স্পেশাল, আমরা অনেক সময় মানুষের কাছে, আরেকজন বন্ধুর কাছে হুমড়ি খেয়ে পড়ি। এই হুমড়ি খেয়ে পড়ার মধ্যে একটা মজার ব্যাপারও আছে। কখন আমরা হুমড়ি খেয়ে পড়ি? যখন আমাদের সেই জিনিসটার প্রতি প্রচণ্ড ভালোবাসা জন্মায়, আর সেই ভালোবাসার মাধ্যমেই কিন্তু আমরা তখন অন্য কিছু আর পিছনে তাকাই না। আমরা সরাসরি মনে হয় যে যেভাবেই হোক এই জিনিসটা আমাকে পেতেই হবে, আর তার জন্যই কিন্তু সব কিছু ভুলে, সব কিছু অভিযোগ, সব কিছু দুঃখ, সব কিছু রাগ, কিংবা বয়সটাও ভুলে আমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ি। হয়তো এমনও সময় থাকে বয়সের থেকে ছোট হওয়া সত্ত্বেও তখন মনে হয় এই জিনিসটা আমাকে পেতেই হবে, তার জন্য জান প্রাণ লড়িয়ে হুমড়ি খেয়ে পড়তে হবে। তো এই যে ব্যাপারটা আমাদের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকে, এর মধ্যে একটা মজা আছে, আর সেই মজাগুলোর মধ্যে কখনো কখনো আমাদের ভালো লাগাও লুকিয়ে থাকে। আর আজকের এই আড্ডা সেই হুমড়ি খাওয়া ভালো লাগাগুলো খুঁজে বের করব, আর অবশ্যই আপনাদেরকে শোনাবো। তাই কোথাও যাবেন না, কয়েকটি গানের পর চটপট ফিরে আসছি, আর জুড়ে থাকুন এভাবেই radiobanglanet.com সঙ্গে, সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। এখন হ্যাঁ ঠিক প্রতিদিনের মতো আবারও কিছু গান, আর তারপর আবারও হুমড়ি খেয়ে পড়া কিছু কথা, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা হুমড়ি খেয়ে পড়া নিয়ে। তোমার মনে পড়ে যাচ্ছে এই হুমড়ি খেয়ে পড়ার মধ্যে একটা টুকরো ঘটনা আমার জীবনেও কোথাও না কোথাও ঘটেছিল। আসলে আমাদের একটা বয়সের সময় এখনও আছে, যদিও সেই ব্যাপারটা, সেটা হচ্ছে ঘড়ির প্রতি একটা লোভ। মানে যে বিশ্বকর্মা পুজো হয়, সেই বিশ্বকর্মা পুজোর আগে থেকে আকাশে প্রচুর ঘড়ি উঠত, আর সেই ঘড়ির ব্যাপারটাকে মাথায় রেখে বেশ দু সপ্তাহ আগে থেকে একটা লড়াই চলত। কী লড়াই? না, আমাদের যে করে হোক প্রচুর প্রচুর ঘড়ি জমাতে হবে ধরে, আর সেই ধরা ঘড়ি বিশ্বকর্মা পুজোর দিন আকাশে ওড়ানো হবে। হ্যাঁ, এক্সট্রা যা কিছু কেনা হয় ঠিক আছে, কিন্তু ধরা ঘড়ির মজাটা আলাদা। সে যেভাবেই হোক একটু ধরতে পারতে হবে এইটা। তো এরকম বেশ চলার মধ্যে মধ্যে এমনও একটা দিন, যে দিনটা আমার আজ মনে পড়ে যায়, আমাদের ঠিক সামনের বাড়িতে একটা বড় পাঁচিল দেওয়া ছিল, জায়গাটা ঘেরা, এবং ওই ঘড়ি কেটে এসে পড়েছিল সেই জায়গায়। তো আমি ছাদ থেকে অনেকক্ষণ দূরে সেই ঘড়িটাকে লক্ষ্য করছিলাম, কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছিল যে আর বেশিক্ষণ মনে হয় এই ব্যাপারটাকে লক্ষ্য করার পর্যায়ে থাকবে না, কারণ আর একটু হাওয়া দিলে ঘড়িটা উড়ে অন্য আরেকটা বাড়িতে পড়বে, যেখানে আমার যাওয়াটা খুব দুষ্কর হয়ে পড়বে। তো যথারীতি সামনে যাদের বাড়ি তাদের বাড়িতে আমি পৌঁছে যাই, এবং যেভাবে হোক মানে ওই কিছুতেই আমাকে সেই ছাদে উঠতে দেবে না, এবং যা হোক করে মানে ওই বলাটায় হুমড়ি খেয়ে পড়ার মতো একবারে হুমড়ি খেয়ে পড়ে যাকে বলে না, আমি জাস্ট নিয়েই চলে আসবো, একটুখানি আমাকে দিতে দাও। তো এই যে ব্যাপারটা করতে করতে আমি তো এই ছাদে পৌঁছই শেষ মানে একদম মুহূর্তের কাছাকাছি, যখন আর একটু হলে ঘড়িটা উড়ে যাবে। তো দুঃখের বিষয় না, প্রথমে আনন্দের ব্যাপারটা বলি। তো ঘড়িটা আমি পেয়ে গেলাম, এবং যেটা আরেকটা ঘটেছিল, সামনে থাকা যে লম্বা পাঁচিলটা সেটা আমার ওই একটা টোকাতে পড়ে গিয়েছিল। আমার আজও মনে হয় যে তখন অত অটোমেটিক সবাই জেনে গেছিল যে আমি এই বাড়ি থেকে এসেছি, এবং একটা ঘড়ির জন্য একটা পাঁচিল ছেলেটা ভেঙে ফেলল। মানে অগত্যা বাড়িটা খুব পুরনো দিনের বাড়ি, আর সেই বাড়ির মধ্যে যে পাঁচিলটাও ছিল সেটাও বেশ পুরনো কালের হয়ে গেছিল, কিন্তু সেটা যেরকম হুড়মুড়িয়ে পড়ে যাবে আমার হুমড়ি খাওয়ার দাপটে, সেটা কিন্তু আমি আজও ভুলতে পারি না। এবং সত্যি আমি তখন অবাকভাবে সেই ঘড়িটা হাতে ধরে দাঁড়িয়ে থাকি এবং দেখতে থাকি সেই লম্বা পাঁচিলটা হুড়মুড় করে পাশে পড়ে যাচ্ছে। ঈশ্বরের পরম আশীর্বাদ, কারোর কিছু ক্ষতি হয়নি, কিন্তু হুড়মুড় করে আমার পড়াতে যে হুড়মুড় করে এভাবে পাঁচিল পড়ে যাবে, এটা আমার জীবনে দেখা প্রথম, তাই আজও আমি ভুলি না। আর বিশ্বকর্মা পুজো এলেই আমি সেই পাঁচিলটার দিকে, আজও সেই পাঁচিলটা আবার নতুন করে গড়া হয়ে গেছে এবং মজবুত একবারে যাকে বলে, আজও দেখি একদিন এই পাঁচিলটা হুড়মুড় করে পড়াতে আমার একটা অদ্ভুত, আজও আমার মনে আছে, মানে পাঁচিল পড়ে গেছে সব ঠিক আছে, ঘুরিয়ে আমার হাতে সেই অবধি নিয়ে এসে আমি বাড়িতে বসে থাকি, এবং যখন পুরোপুরি ব্যাপারটা জানাজানি হয় তখন আমি মুখটা দেখাই যে আমি সেই মেন কালপ্রিট, যে একটা ঘড়ির জন্য একটা লম্বা পাঁচিল ভেঙে ফেললাম। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা হুমড়ি খেয়ে পড়া নিয়ে। শুনতে থাকুন আর এনজয় করতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন গান

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডুল, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আড্ডা চলছে হুমড়ি খেয়ে পড়ায় স্কুল। এই স্কুলে সবসময় কোথাও না কোথাও দুষ্টুমিটা জারি থাকে। তো একবার আমার আরেকটা জীবনের কাহিনী বলি, মানে এইরকমভাবে কিন্তু বেশ কয়েকজনকে আমি জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছিলাম একটা সময়। স্কুলের আমি যেখানে পড়তাম সেই স্কুলের উপরের যে পাম্পটা ছিল সেই পাম্পের একটা মাথা ছিল, মানে ঢাকা কভার্ড করা। তো সেই কভারটা বেশ নিচে থেকে অনেকটা উপরে, আর তার পাশে একটা লম্বা বড় চওড়া মানে জলের নিচে রিজার্ভার ছিল, আর তার উপরটা বেশ দাঁড়ানো লাফানো ঝাঁপানো সব কিছুই করা যেত। তো দুর্ভাগ্যের বিষয়ে আমি সেই পাম্পের মাথায় উঠে স্কুল সেদিনকে ছুটি পড়ে যাবে, একদম পুরো গরমের ছুটি পড়ে যাবে আর কি। তো সেই পাম্পের মাথায় উঠে একটা বল পাড়ছিলাম, আর ওখান থেকে দেখলাম বেশ জায়গাটা বেশ অপূর্ব জায়গা, এখানে কেউ ওঠে না। আমি তাই ওখান থেকে সেই একটা বন্ধুকে বললাম, তুই এখানে আমাকে ক্যাচ দে, আমি তোকে এখান থেকে ক্যাচ দেবো। তো এই ব্যাপারটা চলছিল, বেশ কিছুক্ষণ চলছিল, ভালোই যাচ্ছিল। হ্যাঁ, বলটা আমি ওকে ছুটছি, ও আমাকে ছুটছে, আমি আবার ওকে ছুটছি, ও আবার আমাকে ছুটছে, এরকম ভেবে ব্যাপারটা বেশ মজাদার হচ্ছিল। আর চারপাশে পুরো উঠোনটা জুড়ে ছেলেরা ছোটাছুটি করছিল, মানে আজকে যেহেতু ছুটি পড়বে তাই কোনো আর ভ্রূক্ষেপ নেই, যে যেভাবে পারছে একদম মজা লুটছে, আমিও তাই। এরকম কিছুক্ষণ চলার পর যখন মানে প্রায় এবার স্কুলের গেট থেকে আমরা বেরিয়ে পড়বো, বেশ 24-25 দিনের একটা লম্বা ছুটির জন্য, গ্রীষ্মের ছুটি, স্যার ডেকে পাঠালেন, মানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাকে ডেকে পাঠালেন ঘরের মধ্যে, এবং বেদারব দেবেন ভেবেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার এই ঐতিহাসিক একটু চেহারা খুব রোগা ছিলাম, তো যাই হোক এখনও আছি তবে অতটা নয়। তো সেই ভয়ে গার্জেন কল করলেন, এবং গার্জেন যাওয়াতে এই ব্যাপারটাই বললেন যে আমি ওকে আগা পস্তলায় উদুম নিতাম কিন্তু চেহারার জন্য মেচে গেল, কিন্তু আপনি বলুন ওই পাম্পের মাথাটাকে যদি বলটা না ছিটকে ও নিজে ছিটকে পড়তো তাহলে কী ক্ষতি হতো, তার দায়টা কে মানে নিত আর কি। সত্যিই তাই, এখন বুঝতে পারি যে কী চরম ভুল সেগুলো করতাম, কিন্তু ওই একটা ব্যাপার। কিন্তু যাই হোক, এই যে তখন আমার মনে পড়ছে স্যারের কাছে একদম হুমড়ি খেয়ে পড়ার মতো আর কোনোদিনও করবো না স্যার, এবারের মতো ছেড়ে দিই, এই যে ব্যাপারটা আমার মনে পড়ে গেল। আজও কিন্তু স্কুলে হেড স্যার বা স্যার বেত নিয়ে থাকলে ছোটো পুঁচকেরা কিন্তু সেটাই করেন, একদম হুমড়ি খেয়ে পড়ার মতো, আর কোনোদিনও করবো না, আর ভুল হবে না, আমাদের হাটটা জারি থাকবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আর আপনিও এরকম হুমড়ি খাওয়ার যদি কোনো মুহূর্ত থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 4475039657712। আমরা ফিরব, সঙ্গে থাকুন।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, সঙ্গে আছি আমি সবিজা, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে হুমড়ি খেয়ে পড়া। তো কলকাতার এমন কিছু জায়গা আছে যে জায়গাটায় বৃষ্টি হলে, মানে চরম যদি বৃষ্টি হয়, তখন কিন্তু আর পায়ে হেঁটে যাওয়া যাবে না। মানে এতটা পরিমাণ জল জমে, সেখানে কিন্তু সেদিনকার মতো কাজের বিরতি টানতে হবে। অথবা আর একটাই পথ আছে, যে পথটায় আপনাকে খুব সহজে সেই মানুষটাই পারবে আপনার গন্তব্যস্থলে ওই জায়গা থেকে পৌঁছে দিতে। প্রচণ্ড বৃষ্টিতে এতটাই জল জমে, হাতে টানা রিক্সা থাকে সেই জায়গায়, আর সেই রিক্সা যিনি চালান, রিক্সা দাদা, তিনিই একমাত্র আপনাকে সেই রিক্সার ওপর বসিয়ে তার অজস্র পরিমাণ পরিশ্রম করে জল ঠেলে আপনাকে আপনার জায়গায় পৌঁছে দিতে পারে সেই রিক্সাওয়ালা। হ্যাঁ, এরকমও দিন দেখা গেছে এই কলকাতার এরকম জায়গায় যেখানে উপায় নেই, খুব সেজেগুজে একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা, তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা বুঝতে পারেননি কিন্তু সেই বৃষ্টির মুহূর্তে আটকে গিয়েছিলেন সেখানে, কলেজ স্ট্রিটের মতো একটা জায়গায়। আর প্রচণ্ড পরিমাণে আমার স্ট্রিটের ওখানে একটা জল জমে, আর সেই জমা জল এবং এ কী করে তিনি সেখান থেকে মুক্তি লাভ করবেন? হঠাৎ দেবদূতের মতো দেখা গেল এক রিক্সাওয়ালাকে, যে তার কাছে যে পৌঁছলো, বাবু কাঁ পে যায়ঙ্গে আপ। তো বলল আমি এরকম শ্যামবাজারের দিকে যাব। সে তখন নেই বাবু আমাকে ইতনা পয়সা লাগেগা। তো বলল না এত পয়সা তো দিতে পারবো না, কিন্তু আমার নেই বাবু নেই আম নেই যায়ঙ্গে। এইরকম বলাতে ভদ্রলোক প্রায় হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা, যে আমাকে রক্ষা করো বাবা, আমরা বুঝতে পারিনি এরকম একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু এখান থেকে আমাদের বেরোতেই হবে। আর এ যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখন বাজে বেলা দুটো, রাত আটটার আগে কোনো গল্প নেই। তো আমার আজও মনে পড়ে সেই মুহূর্তের ছবিগুলো, যেখানে সেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা সুন্দর করে এর উপর বসে রাস্তা পার হলেন, সেই জল ঠেঙিয়ে সেই ভদ্রলোক এবং ভদ্রমহিলা সুন্দর করে এর উপর বসে রাস্তা পার হলেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো হুমড়ি খেয়ে পড়ার গল্প শুনছি আমরা রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের সঙ্গে আছি আমি শৌভিকের সঙ্গে আছেন হ্যাঁ আপনারা এবং আড্ডা রীতিমতো একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো শেষ যখন করব একটা মিষ্টি মুখের ব্যবস্থা করব, এই কারণেই বললাম। তার কারণ হচ্ছে একটা ছোট্ট প্রেমের কাহিনী, মানে প্রেমে হুমড়ি খেয়ে পড়ার ব্যাপারটা না হলে ঠিক জমে না শেষ অব্দি, তাই না? হ্যাঁ, ধরা পড়ে গেছেন মেয়েটি এবং ছেলেটি, কোথায় না তারা ঘুরছিল পার্কের কাছে এবং জানাজানি হয়ে যায় এবং ধরে ফেলে তার মা। প্রায় হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা জনবহুল এরিয়ার মাঝখানে, এবং তাকে বলে, না না আর আমি কখনো ওর সঙ্গে প্রেম করব না, এই আমার শেষ। ছেলেটির চোখ মুখে কাঁচুমাচু অবস্থা, প্রায় কেঁদে ফেলবে এমন একটা পরিস্থিতি। এটা কি বলছে, ছেড়ে দেবে এই পরিস্থিতিতে, একটু মার খাবে বলে ভাবতেই পারছে না, এইরকম একটা পরিস্থিতি। এবং তখনকার মুহূর্তে, আজ থেকে বেশ কয়েক বছর আগে, এই ব্যাপারটা তখন মোবাইলের এতটা চল ছিল না, তাহলে কিভাবে সেই সম্ভাবনাটা, তাহলে কি সত্যিই ছেড়ে দেবে? মানে যতটা না মেয়েটা হুমড়ি খেয়ে ব্যাপারটা করছে, ছেলেটি হুমড়ি খেয়ে তাকে দেখতে আগ্রহ প্রকাশ করছে যে এটাও কি সম্ভব, সত্যি কি আমাদের প্রেমটা টিকবে না, নাকি এই শেষ দেখা, আজই লাস্ট? না, আনন্দের বিষয় সেই পর্যন্ত একটা অভিনয়ই চলেছিল, তারপর আবার যথারীতি বুদ্ধিমানের কাজ করে তাদের প্রেম গড়িয়ে চলে তত্ত্ব দিয়ে, এবং আজকের এই সময় দাঁড়িয়ে তাদের প্রেমটি প্রায় 16 বছর পূর্ণতা পায় এবং বিবাহ হয়। তো যাই হোক, যেভাবেই হোক হুমড়ি খাওয়া ব্যাপারটা থাকলেও তার মধ্যে একটা জয়ের গন্ধ পাওয়া যায়, তাই পাওয়া গেল, তাই পাওয়া যায়, তাই পাওয়া যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, আপনার আমার আমাদের সকলের একমাত্র অনলাইন ইউকের বাংলা রেডিও স্টেশন।

আমাকে যখন প্রশ্ন করা হতো পাহাড় পছন্দ না সমুদ্র, আমি কোনো কিছু চিন্তা না করেই এক কথায় বলেই ফেলতাম পাহাড়। কারণ পাহাড়ের সঙ্গে আমার গভীর সখ্যতা আছে, পাহাড়ের প্রতি আমার আলাদা একটা প্রেম আছে, এবং সেই পরিবেশটা আমাকে ভীষণভাবে মোহময়ী করে তোলে। পাহাড় প্রেম নিয়ে প্রচুর আড্ডা মারব, তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

Lexi was supreme. Lexi was supreme. Lexi was supreme. Lexi was supreme. Lexi was supreme. Lexi was supreme. Lexi was supreme. লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ আড্ডা মারছি পাহাড় নিয়ে, কারণ আজ মাউন্টেন ডে। পাহাড় এমন একটা জায়গা যা কখনো আপনাকে নিরাশ করবে না বা হতাশ করবে না। আপনার সকল মন খারাপ, সব মনের যত যন্ত্রণা, পাহাড় কিন্তু আপনাকে সবটা মলম লাগিয়ে ফেরত পাঠাবে আপনার নিজের জায়গায়। সেই জন্যই হাওয়া বদলে বেশিরভাগ মানুষ পাহাড়ে ভ্রমণ করতে যায়, কারণ সেখানকার পরিবেশ মানুষকে অনেকটা হিল হতে সাহায্য করে। সেটা নিয়ে ফিরছি আপাতত দুটো গান আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ, পাহাড় নিয়ে আড্ডা মারছে, আর পাহাড় নিয়ে আড্ডা মারতে মারতে সব থেকে আগে যেটা মনে পড়ে সেটা হলো পাহাড়ি খাওয়া দাওয়া। কখনো পাহাড়ি চা কিংবা দোহা ওটা গরম নুডলস বা চটপটে সসের সঙ্গে গরম মোমোতে কামড় বসানো। আপনার কোনটা ফেভারিট পাহাড়ি ফুড চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। আপাতত কয়েকটা গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা শুরুতেই বলছিলাম যে পাহাড়ের সঙ্গে কিন্তু আমার একটা দারুণ সখ্যতা আছে, একটা প্রেম আছে, তার একটা নির্দিষ্ট কারণও আছে। আমি খুব ছোটোবেলায় পাহাড়ে গিয়েছিলাম এবং সব মেমোরিজ মনে না থাকলেও বেশ কিছু মেমোরি এখনও রিস্টোর হয়ে আছে। তখন আমার 4 বছর বয়স এবং আমি প্রথম একটা কবিতা লিখেছিলাম পাহাড় থেকে ফেরার পথে, এবং সেটাই বলা বাহুল্য আমার লেখার শুরু হয়তো। সেটা নিয়ে ফিরছি আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমি একটা কথা বললাম না যে পাহাড়কে আপনি যতটা দেবেন পাহাড় আপনাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে, এটা কিন্তু খুব সত্যি কথা। আমি সেই 4 বছর বয়সে আদো আদো কথায় প্রথম কবিতার 4 লাইন আমার পরিবারের সকলকে শুনি।

রেখেছিলাম। আর আজ প্রায় বেশ খানিক মানুষ আমার লেখা পড়ে, আমার বই, আমার ম্যাগাজিনে লেখা বহু মানুষ পড়ে। সেই যে শুরুটা হয়েছিল পাহাড় থেকে ফেরার পথে, তার কন্টিনিউয়েশনটাও আজও চলছে। চিন্তা নেই, আমাদের আড্ডার কন্টিনিউয়েশনও চলবে। তবে আপাতত আজকের মতো এখানেই থামছি, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানিউজ.কম, মন যখন নিরুদ্দেশ।

সারা বিশ্ব জুড়ে রয়েছে অজস্র নদী, আর সেই সব নদীর মধ্যে যদি সৌন্দর্যের নিরিখে সবচাইতে সুন্দর নদীর কথা বলা হয়, তাহলে যেই নদীটিকে বলা হবে যেখানে আমরা নানা রঙের খেলা দেখতে পাই, কারণ লাল নীল হলুদ সবুজের সমারোহ সেই নদীতে। আর সেই রঙের খেলা যেহেতু দেখা যায়, তাই সেই নদীকে অনেকেই ভালোবেসে বলেন রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমরা থাকব পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই রংধনু নদীর গল্প শুনব। তবে সব কিছুই থাকবে গানের ওপারে। চলুন আগে শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, আর সেই জলভাগের অনেকটা অংশ জুড়েই রয়েছে নদী, যা আমাদের জলের চাহিদা মেটায়। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করেই নগর সভ্যতা গড়ে উঠেছে, আর তাই তো নদীর তীরেই আমরা দেখতে পাই জনবসতি, জনপদ। আর সেই নদীর মধ্যেই এই যে সারা বিশ্বে অজস্র সব নদী রয়েছে, তার মধ্যে সৌন্দর্যের নিরিখে সকলকে একেবারে পেছনে ফেলে দিতে পারে এমনই এক নদী, যাকে রংধনু নদীও বলা হয়। সেই নদীর গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই সুন্দরী নদীর কথা বলছি, সেই নদীর নাম রংধনু নদী হলো, কারণ সেই নদীতে রয়েছে রঙের খেলা এমনই এক নদী। আমাদের মনে হতেই পারে যে এই নদী এমন কি স্পেশাল, কারণ সব নদীরই তো একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সব নদী তো মোটামুটি একই রকম, কারণ স্রোতস্বিনী নদী যেখানে কুলু কুলু ভাবে বয়ে চলে জলরাশি, আর সেই নদী তো এমনি সুন্দর। তাহলে এই নদীর আলাদা কি বিশেষত্ব রয়েছে? সেই নদী যার মধ্যে খেলা করে লাল হলুদ সবুজের যে বিভিন্ন রং, আর সেই জন্যই এই নদী এখন হয়ে উঠেছে অনেক পর্যটকদের কাছেই একটা দ্রষ্টব্য স্থান। আর সেই নদীর গল্প আমাদের আজকের পপকর্নে। আমরা ফিরছি বাকি গল্প নিয়ে, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে বহু নদী, আর এইসব নদী আমাদের জলের চাহিদার বেশিরভাগটাই মেটাচ্ছে। নদী না থাকলে হয়তো আমাদের স্থলভাগের বেশিরভাগ অংশই শুকনো মরুভূমিতে পরিণত হতো। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করে নগর সভ্যতা গড়ে ওঠে, নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে বসতি, জনপদ। এই যে সারা বিশ্ব জুড়ে অজস্র সব নদী, তার মধ্যে এমনই একটি নদী যেখানে খেলা করে বিভিন্ন রং, আর সেই রঙিন নদীকে তাই তো অনেকেই ভালোবেসে নাম দিয়েছে রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট .com। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, সেই নদীর নাম কেন ক্রিস্টালিস, কলম্বিয়ান এই নদী, যেই নদীর সঙ্গে সৌন্দর্যের দিক থেকে হয়তো অন্য কোনো নদীর আর কোনো তুলনাই হয় না। এই যে নদী যেখানে রঙের খেলা, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা, আরও কত রং, আর সেই যে রং, যেই রঙের দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না, সেই নদীর রং এরকম রঙিন কিভাবে হলো জানবো, তবে বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক নদীকে নিয়ে যাকে সৌন্দর্যের নিরিখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নদী বলা হয়, কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা এবং আরও কত রং। আর এত রঙের খেলা এই নদীতে যে সেই নদীর দিকে তাকালে চোখ ফেরানো যায় না, সবাই মুগ্ধ হয়ে দেখে সেই নদীর অপরূপ সৌন্দর্য। এমনই অপূর্ব এই নদী, আর সেই জন্যই এই নদীকে নাম দেওয়া হয়েছে রংধনু নদী। আর সেই নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, যেই নদীর নাম কেন ক্রিস্টালিস, এটি একটি কলম্বিয়ান নদী। আর এই নদীতে এতটাই রঙের খেলা যে একে রংধনু নদী বলে ডাকেন অনেকে। এই নদীর রূপের জাদুতে মুগ্ধ হয়ে দূর থেকে পর্যটকরা ছুটে আসেন এই নদীর সৌন্দর্য দেখতে। আর এই নদীর এই রঙের জাদুর যে কারণ, সেটা বিজ্ঞানীরা যেটা বলেছেন সেটা এই নদীতে এক ধরনের উদ্ভিদ রয়েছে, রিঙ্কোলাসিস ক্লাভিজেরা, এই যে উদ্ভিদ যা নদীর তলদেশে রয়েছে। আর এই উদ্ভিদের জন্যই এই রঙের খেলা, কারণ এই উদ্ভিদগুলো যখন ছোট থাকে তখন সেগুলো সবুজ হয়, তারপর হলুদ এবং অবশেষে লাল এবং লালের বিভিন্ন শেড। আর এই জন্যই এই নদীতে এত রঙের খেলা আর অপূর্ব এক শোভা। আর সেই রংধনু নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: কথা হোক তোমারও,
3: কথা হোক আমারও,
2: কখনো শৌভিক
3: কখনো অনামিকা।
2: কথা হোক তোমারও,
3: কথা হোক আমারও,
2: কখনো শৌভিক

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি রংধনু নদী নিয়ে। এমন এক নদী যার সৌন্দর্য বিশ্বজোড়া, কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল হলুদ সবুজ কমলা গোলাপি নানা রঙের খেলা। আর সেই জন্যই তো এই নদীর নাম রংধনু নদী। আর এই নদী কলম্বিয়ান নদী, যার নাম ক্যানো ক্রিস্টালিস। আর এই নদীর অপূর্ব এই রূপ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, দু চোখ ভরে উপভোগ করেন এই নদীর বাহারি রঙের খেলা। আর সেই নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা। কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক্ষুন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হারিয়ে

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

কথায় বলে এই পৃথিবীতে একমাত্র একটা জিনিসই আছে যেটা চেঞ্জ হয় না, যার পরিবর্তন হয় না, সেটা হলো পরিবর্তন। কিন্তু আমার কিন্তু মনে হয় যে এই ব্যাপারটারও কিন্তু একটু ব্যতিক্রম আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু জিনিসের কথা, যেগুলো কিনা একদম চিরদিনের, একদম শাশ্বত কাল ধরে একই আছে। আর স্পেশালি আমাদের বাঙালির জন্য তো পুরোপুরি খেটে যায়। আমাদের বাঙালিদের জীবনে এরকম বেশ কিছু ঘটনা আছে যেগুলো কিনা পুরোপুরি চিরদিনের। তো সেরকমই কিছু চিরদিনের ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বিভিন্ন জাতির পরিচয় বিভিন্ন কাজের মাধ্যমে হয় গোটা বিশ্বে। সেরকমই বাঙালি জাতির অনেক কাজ আছে যার মাধ্যমে বাঙালি জাতি গোটা বিশ্বে পরিচিত। কিন্তু তার মধ্যে অন্যতম যে কাজটি যার জন্য লোকজন বাঙালি জাতিকে রীতিমতন শ্রদ্ধা করেন, সেগুলো হলো বলতে গেলে সাহিত্য, কৃষ্টি, কবিতা, গান, বাজনা, বিভিন্ন ধরনের শিল্পকর্ম। আর আমি যদি বলি যে এরকম কিছু জিনিস আছে যেগুলো বাঙালি জাতির সঙ্গে জড়িত এবং চিরদিন সেটা একই থাকবে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই শিল্প, সৃষ্টি, কৃষ্টি, গান, সঙ্গীত, মাধুর্য ইত্যাদি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাকে বলছি বাঙালি জাতির এরকম কিছু জিনিস যেগুলো চিরকালীন, চিরদিনের। তো এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

প্রাচীন অরণ্য প্রবাদ এটা বলে যে পুরুষ মানুষের হৃদয়ে প্রবেশ করার শর্টেস্ট রাস্তা হলো থ্রু হিজ স্টমাক। কিন্তু সেটা কি শুধুমাত্র পুরুষ মানুষের জন্য? আমার কিন্তু মনে হয় না। আমার মনে হয় গোটা বাঙালি জাতিরই এটা অত্যন্ত পছন্দের একটি জিনিস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কিছু জিনিস নিয়ে বাঙালিদের জীবনে যেটা কিনা চিরদিনের, চিরকালীন। তার মধ্যে কিন্তু অবশ্যই থাকবে রান্না বান্না, স্পেশালি খাবার দাবার আর কি। যেমন ধরুন ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের ঝোল, কিংবা চিংড়ির মালাইকারি, কষা পাঁঠার মাংস, কিংবা যদি নিরামিষ পদের দিকেও যাই, আলু পোস্ত থেকে আরম্ভ করে কত কিছু আছে বলুন তো, পটলের দোরমা ইত্যাদি খাবার দাবার কিন্তু চিরকালীন বাঙালিদের সঙ্গে থেকে যাবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ইনফ্যাক্ট একটা ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে এক সাহেব ভদ্রলোক বলেছিলেন যে আপনারা এত বড় রান্নাঘর রাখেন কেন? তখন রবীন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন যে আপনারা তো রান্নাবান্না করেন না, রান্নাবান্নাটা আমরা করতে জানি। এটাই হচ্ছে আসল ব্যাপার, একদম চিরদিনের বাঙালিদের সঙ্গে থেকে যাবে। তো এরকমই আরও একটি কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

খেলা, আগে হ্যাঁ হ্যাঁ খেলা, আর সেই খেলা যদি হয় বাঙালিদের পছন্দের, তাহলে আর কে পায় বাঙালিকে। তো রেডিও বাংলার ডটকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে চিরদিনের কিছু ঘটনা নিয়ে, যেগুলো কিনা বাঙালিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর তার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো ফুটবল, এবং আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ইস্টবেঙ্গল মোহনবাগান। এই ব্যাপারটা কিন্তু বাঙালিদের সঙ্গে চিরকালীন একটি সম্বন্ধে জড়িয়ে আছে, স্পেশালি ঘটি বাঙালের লড়াই, এবং সেটা যদি মাঠে হয় তাহলে বাঙালি সেই আঁচ থেকে বাঁচতে পারে বলুন তো? কোনো দিনও পারে না। কাজেই এই ব্যাপারটা, এই ইস্টবেঙ্গল মোহনবাগান, এটি হলো বাঙালিদের চিরকালীন একটি আবেগ, যেটা কিনা বাঙালিদের সঙ্গে চিরদিন থেকে যাবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে চিরদিনের কিছু ঘটনা নিয়ে, যেগুলো বাঙালিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এখন কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব, বলতে গেলে কিছু মানুষজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব, যারাও কিনা বাঙালি জাতির সঙ্গে রীতিমতন থেকে যাবেন চিরদিনের জন্য। যেমন ধরুন উত্তম কুমার, সুচিত্রা সেন, এই মহানায়ক এবং মহানায়িকার জুটি সারা জীবন থেকে যাবেন বাঙালিদের সঙ্গে। সেরকমই হেমন্ত মুখোপাধ্যায়, আবার মান্না দে, শ্যামল মিত্র, আবার আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, এরাও কিন্তু সারা জীবন থেকে যাবেন বাঙালিদের সঙ্গে। আবার বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এরাও কিন্তু চিরদিনের বাঙালিদের সঙ্গেই থেকে যাবেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু ঘটনা, কিছু মানুষজন, যেটা কিনা চিরদিন বাঙালিদের সঙ্গে থেকে যাবে। তো এরকমই কিছু ঘটনা, কিছু মানুষজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, আপনার কেমন লাগলো বলুন তো জানান। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিওবাংলানিউজ.কম এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গান্ধুরিয়ার আড্ডা শুরু হয়েছে এবং অবশ্যই অনেক আড্ডা হবে, অনেক কথা হবে, কোনো একটা জায়গা নিয়ে অবশ্যই কথা হবে এবং পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে মন ভালো করার গানও রেখেছি। তাই বেশি কথা না বলে যাচ্ছে আড্ডায়, কিন্তু তার আগে একটা ছোট্ট গানের ব্রেক। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলানিউজ.কম, মন যখন ফিরত দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: কলকাতা নিয়ে কিছু বলার কথা আসে আড্ডায়, তখন আমার মনটা খুবই খুশখুশি হয়ে যায়। তার কারণ হচ্ছে কলকাতা মানেই বাঙালি, আর কলকাতা মানে একটা ইমোশন, কলকাতা মানে ভালোবাসা, মানে কলকাতা আমাদের জীবনের সাথে জুড়ে গেছে। কলকাতা থেকে আমরা যতই দূরে থাকি না কেন, কলকাতার কিছু কিছু জিনিস, কিছু কিছু এসেন্স আমরা ভুলতে পারি না, সেগুলোকে সঙ্গে করে নিয়েই কিন্তু প্রত্যেক দিন আমরা বাঁচছি, এটাই সত্যি কথা। এবং কলকাতা বলতে কালীঘাটও কিন্তু বোঝায়, কারণ কলকাতার যদি আমি বলি হেরিটেজ বা কলকাতার যদি ইতিহাসের গন্ধ খুঁজি, তাহলে অবশ্যই কালীঘাট মন্দিরটাকে আপনাকে চিহ্নিত করতেই হবে বা লিস্টে রাখতে হবে। তো কালীঘাট নিয়ে আজকে কিছু কথা অবশ্যই আপনার সাথে শেয়ার করব।
1: আসুন মৌঠান, আসুন,
2: নিন খান।
1: আর পাচ্ছি না, এর বেশি কি খাওয়া যায়?
2: খুব যায়, কিছুই তো খেলেন না।

আমরা জানি যে কালীঘাট কতটা জাগ্রত, কিন্তু তার থেকেও আগে যদি আমরা একটু পুরাণ ঘাঁটি, যখন সতীর দেহ খণ্ড করা হয়েছিল বিষ্ণুর ওই চক্র দ্বারা, এবং সেই সময় তো অনেকগুলি খণ্ড অনেক জায়গায় পড়েছে, তো সেখান থেকেই সবসময় সতীপীঠ গড়ে উঠেছে। তো কলকাতায় মনে করেন যে দেবীর ডান পায়ের 4টে আঙুল পড়েছিল, আবার অনেকে মনে করেন 4টে না, যে কোনো 1টি আঙুল পড়েছিল, এবং সেখান থেকেই সতীপীঠ হয়, এবং তারপরে অবশ্যই মূর্তি আসে, মূর্তি অনেকে দান করেন, এবং মন্দিরটাকে দেখাশোনা করা হয়, এবং অবশ্যই ইংরেজ আমল থেকে কিন্তু কালীঘাটের নাম ডাক ছড়িয়ে পড়েছে কলকাতা জুড়ে। এমনও শোনা যায় যে ইংরেজরা তো, যদি তাদের রিলিজিয়ান ওয়াইজ বলি, তারা তো অবশ্যই তারা খ্রিস্ট ধর্ম মেনে চলতেন, কিন্তু তারা কিন্তু নিয়মিত পুজো দিতেন মা কালীর।

কালীঘাট বলতে একটা ইমোশন, কালীঘাট বলতে একটা ভালোবাসা এবং আধ্যাত্মিক জায়গা, এবং তার সাথে সাথে সতীপীঠ, এবং তার সাথে সাথে কলকাতার একটা ঐতিহ্য, বা কলকাতা যত বছর হয়েছে সেই কলকাতার একটা এসেন্স কিন্তু বয়ে চলেছে কালীঘাট। কিন্তু অনেকেই মনে করেন যে 200 বছরের চেয়েও কিন্তু পুরনো এই কালীঘাট, এবং অবশ্যই যে পোড়া মাটি মন্দিরের আনাচে কানাচে বা মন্দিরের দেওয়াল জুড়ে আছে, সেই পোড়া মাটির ধ্বংসাবশেষ বলা যেতে পারে যে ধ্বংসাবশেষ হচ্ছে। তার কারণ হচ্ছে সেটা ক্রমশ খারাপ হতে চলেছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু সেখানকার সরকাররা পুনরুত্থানের চেষ্টা করছে, পুনর্নির্মাণের চেষ্টা করছে মন্দিরটিকে নিয়ে। এবং এখানে হাজার হাজার দর্শনার্থী আসে, সেটা নতুন করে বলার কিছু নেই। এবং কালীঘাট এমন একটা জায়গায় যেখানে মা কালী সত্যি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন বলেই আসেন, এবং সবচেয়ে বেশি ভিড়টা দেখা যায় কালী পুজোয় তো অফকোর্স, এবং তার সাথে সাথে নববর্ষের, কারণ হাল খাতার করার জন্য যে সময় ভিড়টা হয় সেটা অবশ্যই, যদি কখনো আপনি কলকাতা ভিজিট করেন তাহলে একবার হলেও কালীঘাটের সেই মোমেন্টটা আপনাকে দেখতেই হবে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

কালীঘাটের যে পাশে আদিগঙ্গা আছে সেটার গঙ্গার জলের মতো নেই। রিসেন্টলি আমরা সবাই জানি আদিগঙ্গার অবস্থাটা কীরকম, কিন্তু কালীঘাট মন্দিরের পাশে একটি পুকুর আছে যেটাকে, যেখানে সেই পুকুরটিতে মনে করেন অনেকেই যে মায়ের যে সতীর বা মা দেবীর যে অংশ পড়েছিল সেই অংশ নাকি পুকুরে পড়েছিল এবং সেখান থেকে উদ্ধার করা হয়। আর তার সাথে সাথে মায়ের যে অংশটা বা দেবীর যে অংশটা মন্দিরে পড়েছিল সেটি নাকি একটি সিন্ধুকের মধ্যে এখনও আছে আর সেটি পাথর হয়ে গেছে এবং সেটা অবশ্যই সবার সামনে বের করা হয় না। মায়ের মুণ্ডবালা সোনার, মায়ের মুকুট সোনার, মায়ের জীব সোনার। তো এরকম একটা কালীঘাটের মন্দির, এরকম একটা প্রভাবশালী ঐতিহ্যবাহী মন্দির যেখানে অনেক স্পিরিচুয়াল ফিল করে অনেক মানুষ, যদি আপনি বিশ্বাস করেন অবশ্যই তাহলে, এবং যদি আপনার মনে হয় যে কলকাতায় গেলে আপনি একটু পুরনো কলকাতার ছোঁয়া পেতে চান, তার সাথে সাথে স্পিরিচুয়ালিটির ছোঁয়া পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কালীঘাট ভিজিট করতেই হবে। এবং এই যে আজকে ছোট্ট আড্ডাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা সত্যি একটু স্পেশাল, এই কারণেই স্পেশাল, আমরা অনেক সময় মানুষের কাছে, আরেকজন বন্ধুর কাছে হুমড়ি খেয়ে পড়ি। এই হুমড়ি খেয়ে পড়ার মধ্যে একটা মজার ব্যাপারও আছে। কখন আমরা হুমড়ি খেয়ে পড়ি? যখন আমাদের সেই জিনিসটার প্রতি প্রচণ্ড ভালোবাসা জন্মায়, আর সেই ভালোবাসার মাধ্যমেই কিন্তু আমরা তখন অন্য কিছু আর পিছনে তাকাই না। আমরা সরাসরি মনে হয় যে যেভাবেই হোক এই জিনিসটা আমাকে পেতেই হবে, আর তার জন্যই কিন্তু সব কিছু ভুলে, সব কিছু অভিযোগ, সব কিছু দুঃখ, সব কিছু রাগ কিংবা বয়সটাও ভুলে আমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ি। হয়তো এমনও সময় থাকে বয়সের থেকে ছোট হওয়া সত্ত্বেও তখন মনে হয় এই জিনিসটা আমাকে পেতেই হবে, তার জন্য জান প্রাণ লড়িয়ে হুমড়ি খেয়ে পড়তে হবে। তো এই যে ব্যাপারটা আমাদের মধ্যে প্রতিনিয়ত চলতে থাকে, এর মধ্যে একটা মজা আছে, আর সেই মজাগুলোর মধ্যে কখনো কখনো আমাদের ভালো লাগাও লুকিয়ে থাকে। আর আজকের এই আড্ডা সেই হুমড়ি খাওয়া ভালো লাগাগুলো খুঁজে বের করব, আর অবশ্যই আপনাদেরকে শোনাবো। তাই কোথাও যাবেন না, কয়েকটি গানের পর চটপট ফিরে আসছি, আর জুড়ে থাকুন এভাবেই radiobanglanet.com-এর সঙ্গে, সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। এখন হ্যাঁ ঠিক প্রতিদিনের মতো আবারও কিছু গান, আর তারপর আবারও হুমড়ি খেয়ে পড়া কিছু কথা, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা হুমড়ি খেয়ে পড়া নিয়ে। তোমার মনে পড়ে যাচ্ছে এই হুমড়ি খেয়ে পড়ার মধ্যে একটা টুকরো ঘটনা আমার জীবনেও কোথাও না কোথাও ঘটেছিল। আসলে আমাদের একটা বয়সের সময় এখনও আছে, যদিও সেই ব্যাপারটা, সেটা হচ্ছে ঘড়ির প্রতি একটা লোভ। মানে যে বিশ্বকর্মা পুজো হয়, সেই বিশ্বকর্মা পুজোর আগে থেকে আকাশে প্রচুর ঘড়ি উঠত, আর সেই ঘড়ির ব্যাপারটাকে মাথায় রেখে বেশ দু সপ্তাহ আগে থেকে একটা লড়াই চলত। কী লড়াই? না, আমাদের যে করে হোক প্রচুর প্রচুর ঘড়ি জমাতে হবে ধরে, আর সেই ধরা ঘড়ি বিশ্বকর্মা পুজোর দিন আকাশে ওড়ানো হবে। হ্যাঁ, এক্সট্রা যা কিছু কেনা হয় ঠিক আছে, কিন্তু ধরা ঘড়ির মজাটা আলাদা। সে যেভাবেই হোক একটু ধরতে পারতে হবে এইটা। তো এরকম বেশ চলার মধ্যে মধ্যে এমনও একটা দিন, যে দিনটা আমার আজ মনে পড়ে যায়, আমাদের ঠিক সামনের বাড়িতে একটা বড় পাঁচিল দেওয়া ছিল, জায়গাটা ঘেরা, এবং ওই ঘড়ি কেটে এসে পড়েছিল সেই জায়গায়। তো আমি ছাদ থেকে অনেকক্ষণ দূরে সেই ঘড়িটাকে লক্ষ্য করছিলাম, কিন্তু একটা জিনিসে আমার মনে হচ্ছিল যে আর বেশিক্ষণ মনে হয় এই ব্যাপারটাকে লক্ষ্য করার পর্যায়ে থাকবে না, কারণ আর একটু হাওয়া দিলে ঘড়িটা উড়ে অন্য আরেকটা বাড়িতে পড়বে, যেখানে আমার যাওয়াটা খুব দুষ্কর হয়ে পড়বে। তো যথারীতি সামনে যাদের বাড়ি তাদের বাড়িতে আমি পৌঁছে যাই, এবং যেভাবে হোক মানে ওই কিছুতেই আমাকে সেই ছাদে উঠতে দেবে না, এবং যা হোক করে মানে ওই বলাটায় হুমড়ি খেয়ে পড়ার মতো একবারে হুমড়ি খেয়ে পড়ে যাকে বলে না, আমি জাস্ট নিয়েই চলে আসবো, একটুখানি আমাকে দিতে দাও। তো এই যে ব্যাপারটা করতে করতে আমি তো এই ছাদে পৌঁছই শেষ, মানে একদম মুহূর্তের কাছাকাছি, যখন আর একটু হলে ঘড়িটা উড়ে যাবে। তো দুঃখের বিষয় না, প্রথমে আনন্দের ব্যাপারটা বলি, তো ঘড়িটা আমি পেয়ে গেলাম। এবং যেটা আরেকটা ঘটেছিল, সামনে থাকা যে লম্বা পাঁচিলটা সেটা আমার ওই একটা টোকাতে পড়ে গিয়েছিল। আমার আজও মনে হয় যে তখন অত অটোমেটিক সবাই জেনে গেছিলো যে আমি এই বাড়ি থেকে এসেছি, এবং একটা ঘড়ির জন্য একটা পাঁচিল ছেলেটা ভেঙে ফেললো। মানে অগত্যা বাড়িটা খুব পুরনো দিনের বাড়ি, আর সেই বাড়ির মধ্যে যে পাঁচিলটাও ছিল সেটাও বেশ পুরনো কালের হয়ে গেছিলো, কিন্তু সেটা যেরকম হুড়মুড়িয়ে পড়ে যাবে আমার হুমড়ি খাওয়ার দাপটে, সেটা কিন্তু আমি আজও ভুলতে পারি না। এবং সত্যি আমি তখন অবাকভাবে সেই ঘড়িটা হাতে ধরে দাঁড়িয়ে থাকি এবং দেখতে থাকি সেই লম্বা পাঁচিলটা হুড়মুড় করে পাশে পড়ে যাচ্ছে। ঈশ্বরের পরম আশীর্বাদ, কারোর কিছু ক্ষতি হয়নি, কিন্তু হুড়মুড় করে আমার পড়াতে যে হুড়মুড় করে এভাবে পাঁচিল পড়ে যাবে, এটা আমার জীবনে দেখা প্রথম, তাই আজও আমি ভুলি না। আর বিশ্বকর্মা পুজো এলেই আমি সেই পাঁচিলটার দিকে, আজও সেই পাঁচিলটা আবার নতুন করে গড়া হয়ে গেছে এবং মজবুত একবারে যাকে বলে, আজও দেখি একদিন এই পাঁচিলটা হুড়মুড় করে পড়াতে আমার একটা অদ্ভুত, আজও আমার মনে আছে, মানে পাঁচিল পড়ে গেছে সব ঠিক আছে, ঘুরি আমার হাতে সেই অবধি নিয়ে এসে আমি বাড়িতে বসে থাকি, এবং যখন পুরোপুরি ব্যাপারটা জানাজানি হয় তখন আমি মুখটা দেখাই যে আমি সেই মেন কালপ্রিট, যে একটা ঘড়ির জন্য একটা লম্বা পাঁচিল ভেঙে ফেলল। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা হুমড়ি খেয়ে পড়া নিয়ে। শুনতে থাকুন আর এনজয় করতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন গান

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আড্ডা চলছে হুমড়ি খেয়ে পড়ায় স্কুল। এই স্কুলে সবসময় কোথাও না কোথাও দুষ্টুমিটা জারি থাকে। তো একবার আমার আরেকটা জীবনের কাহিনী বলি, মানে এইরকমভাবে কিন্তু বেশ কয়েকজনকে আমি জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছিলাম একটা সময়। স্কুলের আমি যেখানে পড়তাম সেই স্কুলের উপরের যে পাম্পটা ছিল সেই পাম্পের একটা মাথা ছিল, মানে ঢাকা কভার্ড করা। তো সেই কভারটা বেশ নিচে থেকে অনেকটা উপরে, আর তার পাশে একটা লম্বা বড় চওড়া মানে জলের নিচে রিজার্ভার ছিল, আর তার উপরটা বেশ দাঁড়ানো লাফানো ঝাঁপানো সব কিছুই করা যেত। তো দুর্ভাগ্যের বিষয়ে আমি সেই পাম্পের মাথায় উঠে স্কুল সেদিনকে ছুটি পড়ে যাবে, একদম পুরো গরমের ছুটি পড়ে যাবে আর কি। তো সেই পাম্পের মাথায় উঠে একটা বল পাড়ছিলাম, আর ওখান থেকে দেখলাম বেশ জায়গাটা বেশ অপূর্ব জায়গা, এখানে কেউ ওঠে না। আমি তাই ওখান থেকে সেই একটা বন্ধুকে বললাম, তুই এখানে আমাকে ক্যাচ দে, আমি তোকে এখান থেকে ক্যাচ দেবো। তো এই ব্যাপারটা চলছিল, বেশ কিছুক্ষণ চলছিল, ভালোই যাচ্ছিল। হ্যাঁ, বলটা আমি ওকে ছুটছি, ও আমাকে ছুটছে, আমি আবার ওকে ছুটছি, ও আবার আমাকে ছুটছে, এরকম ভেবে ব্যাপারটা বেশ মজাদার হচ্ছিলো। আর চারপাশে পুরো উঠোনটা জুড়ে ছেলেরা ছোটাছুটি করছিল, মানে আজকে যেহেতু ছুটি পড়বে তাই কোনো আর ভ্রুক্ষেপ নেই, যে যেভাবে পারছে একদম মজা লুটছে, আমিও তাই। এরকম কিছুক্ষণ চলার পর যখন মানে প্রায় এবার স্কুলের গেট থেকে আমরা বেরিয়ে পড়বো, বেশ 24-25 দিনের একটা লম্বা ছুটির জন্য, গ্রীষ্মের ছুটি, স্যার ডেকে পাঠালেন, মানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাকে ডেকে পাঠালেন ঘরের মধ্যে, এবং বেদারব দেবেন ভেবেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার এই ঐতিহাসিক একটু চেহারা খুব রোগা ছিলাম, তো যাই হোক এখনও আছি তবে অতটা নয়। তো সেই ভয়ে গার্জেন কল করলেন, এবং গার্জেন যাওয়াতে এই ব্যাপারটাই বললেন যে আমি ওকে আগা পস্তলায় উদুম দিতাম কিন্তু চেহারার জন্য মেচে গেল, কিন্তু আপনি বলুন ওই পাম্পের মাথাটাকে যদি বলটা না ছিটকে ও নিজে ছিটকে পড়তো তাহলে কী ক্ষতি হতো, তার দায়টা কে পোষ মানে নিত আর কি। সত্যিই তাই, এখন বুঝতে পারি যে কী চরম ভুল সেগুলো করতাম, কিন্তু ওই একটা ব্যাপার। কিন্তু যাই হোক, এই যে তখন আমার মনে পড়ছে স্যারের কাছে একদম হুমড়ি খেয়ে পড়ার মতো আর কোনো দিনও করবো না স্যার, এবারের মতো ছেড়ে দিন, এই যে ব্যাপারটা আমার মনে পড়ে গেল। আজও কিন্তু স্কুলে হেড স্যার বা স্যার বেত নিয়ে থাকলে ছোটো পুঁচকেরা কিন্তু সেটাই করে, একদম হুমড়ি খেয়ে পড়ার মতো, আর কোনো দিনও করবো না, আর ভুল হবে না, আমাদের হাটে জারি থাকবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আর আপনিও এরকম হুমড়ি খাওয়ার যদি কোনো মুহূর্ত থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 4475039657712 তে। আমরা ফিরব, সঙ্গে থাকুন।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, সঙ্গে আছি আমি সবিতা, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে হুমড়ি খেয়ে পড়া। তো কলকাতার এমন কিছু জায়গা আছে যে জায়গাটায় বৃষ্টি হলে, মানে চরম যদি বৃষ্টি হয়, তখন কিন্তু আর পায়ে হেঁটে যাওয়া যাবে না। মানে এতটা পরিমাণ জল জমে, সেখানে কিন্তু সেদিনকার মতো কাজের বিরতি টানতে হবে। অথবা আরেকটাই পথ আছে, যে পথটায় আপনাকে খুব সহজে সেই মানুষটাই পারবে আপনার গন্তব্যস্থলে ওই জায়গা থেকে পৌঁছে দিতে। প্রচণ্ড বৃষ্টিতে এতটাই জল জমে, হাতে টানা রিক্সা থাকে সেই জায়গায়, আর সেই রিক্সা যিনি চালান, রিক্সা দাদা, তিনিই একমাত্র আপনাকে সেই রিক্সার ওপর বসিয়ে তার অজস্র পরিমাণ পরিশ্রম করে জল ঠেলে আপনাকে আপনার জায়গায় পৌঁছে দিতে পারে সেই রিক্সাওয়ালা। হ্যাঁ, এরকমও দিন দেখা গেছে এই কলকাতার এরকম জায়গায় যেখানে উপায় নেই, খুব সেজেগুজে একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা, তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা বুঝতে পারেননি কিন্তু সেই বৃষ্টির মুহূর্তে আটকে গিয়েছিলেন সেখানে, কলেজ স্ট্রিটের মতো একটা জায়গায়। আর প্রচণ্ড পরিমাণে আমার স্ট্রিটের ওখানে একটা জল জমে, আর সেই জমা জল এবং এ কী করে তিনি সেখান থেকে মুক্তি লাভ করবেন? হঠাৎ দেবদূতের মতো দেখা গেল এক রিক্সাওয়ালাকে, যে তার কাছে যে পৌঁছলো, বাবু কাঁপ হয়ে যায়ঙ্গে আপ। তো বললো আমি এরকম শ্যামবাজারের দিকে যাব। সে তখন নেই বাবু আমাকে ইতনা পয়সা লাগেগা। তো বললো না এত পয়সা তো দিতে পারবো না, কিন্তু আমার নেই বাবু নেই আম নেই যায়ঙ্গে। এইরকম বলাতে ভদ্রলোক প্রায় হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা, যে আমাকে রক্ষা করো বাবা, আমরা বুঝতে পারিনি এরকম একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু এখান থেকে আমাদের বেরোতেই হবে। আর এ যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখন বাজে বেলা দুটো, রাত আটটার আগে কোনো গল্প নেই।

0: এবং পরিশ্রম করে তার একটা জায়গায় আজও জীবিকা নির্বাহ করছেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই আড্ডায়।
1: কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো?

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হুমড়ি খেয়ে পড়ার গল্প শুনছি আমরা রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরের সঙ্গে আছি। আমি শৌভিকের সঙ্গে আছেন, হ্যাঁ আপনারা, এবং আড্ডা রীতিমতো একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো শেষ যখন করব একটা মিষ্টি মুখের ব্যবস্থা করব, এই কারণেই বললাম। তার কারণ হচ্ছে একটা ছোট্ট প্রেমের কাহিনী, মানে প্রেমে হুমড়ি খেয়ে পড়ার ব্যাপারটা না হলে ঠিক জমে না শেষ অব্দি, তাই না? হ্যাঁ, ধরা পড়ে গেছেন মেয়েটি এবং ছেলেটি, কোথায় না তারা ঘুরছিল পার্কের কাছে, এবং জানাজানি হয়ে যায় এবং ধরে ফেলে তার মা। প্রায় হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা জনবহুল এরিয়ার মাঝখানে, এবং তাকে বলে, না না আর আমি কখনো ওর সঙ্গে প্রেম করব না, এই আমার শেষ। ছেলেটির চোখ মুখে কাচুমাচু অবস্থা, প্রায় কেঁদে ফেলবে এমন একটা পরিস্থিতি। এটা কি বলছে, ছেড়ে দেবে এই পরিস্থিতিটা একটু মার খাবে বলে ভাবতেই পারছে না, এইরকম একটা পরিস্থিতি। এবং তখনকার মুহূর্তে, আজ থেকে বেশ কয়েক বছর আগে, এই ব্যাপারটা তখন মোবাইলের এতটা চল ছিল না, তাহলে কিভাবে সেই সম্ভাবনাটা, তাহলে কি সত্যিই ছেড়ে দেবে? মানে যতটা না মেয়েটা হুমড়ি খেয়ে ব্যাপারটা করছে, ছেলেটি হুমড়ি খেয়ে তাকে দেখতে আগ্রহ প্রকাশ করছে যে এটাও কি সম্ভব, সত্যি কি আমাদের প্রেমটা টিকবে না, নাকি শেষ দেখা, আজই লাস্ট? না, আনন্দের বিষয় সেই পর্যন্ত একটা অভিনয়ই চলেছিল, তারপর আবার যথারীতি বুদ্ধিমানের কাজ করে তাদের প্রেম গড়িয়ে চলে তত্ত্ব দিয়ে, এবং আজকের এই সময় দাঁড়িয়ে তাদের প্রেমটি প্রায় 16 বছর পূর্ণতার পায় এবং বিবাহ হয়। তো যাই হোক, যেভাবেই হোক হুমড়ি খাওয়া ব্যাপারটা থাকলেও তার মধ্যে একটা জয়ের গন্ধ পাওয়া যায়, তাই পাওয়া গেল, তাই পাওয়া যায়, তাই পাওয়া যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, আপনার আমার আমাদের সকলের একমাত্র অনলাইন ইউকের বাংলা রেডিও স্টেশন।

আমাকে যখন প্রশ্ন করা হতো পাহাড় পছন্দ না সমুদ্র, আমি কোনো কিছু চিন্তা না করেই এক কথায় বলেই ফেলতাম পাহাড়। কারণ পাহাড়ের সঙ্গে আমার গভীর সখ্যতা আছে, পাহাড়ের প্রতি আমার আলাদা একটা প্রেম আছে, এবং সেই পরিবেশটা আমাকে ভীষণভাবে মোহময়ী করে তোলে। পাহাড় প্রেম নিয়ে প্রচুর আড্ডা মারব, তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

পিঠে রোদ্দুর, তুই হয়ে যালো ঢালো ঝোড়ো হাওয়া, তোল তুফান বুকে বুক মিশিয়ে, তুই ছাড়া মিথ্যে গান গাওয়া, ঝিন্তি তুই নেই তাই কোনো স্বাদ নেই, সব মিথ্যে ক্লাসরুমে লেকচার, কতক্ষণ আর সহ্য করা যায় বল, APSK 0 চার, ঝিন্তি তুই হয়ে যা মিঠে রোদ্দুর।

আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি,

0: জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব,
1: এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম।
2: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ আড্ডা মারছি পাহাড় নিয়ে, কারণ আজ মাউন্টেন ডে। পাহাড় এমন একটা জায়গা যা কখনো আপনাকে নিরাশ করবে না বা হতাশ করবে না। আপনার সকল মন খারাপ, সব মনের যত যন্ত্রণা, পাহাড় কিন্তু আপনাকে সবটা মলম লাগিয়ে ফেরত পাঠাবে আপনার নিজের জায়গায়। সেই জন্যই হাওয়া বদলে বেশিরভাগ মানুষ পাহাড়ে ভ্রমণ করতে যায়, কারণ সেখানকার পরিবেশ মানুষকে অনেকটা হিল হতে সাহায্য করে। সেটা নিয়ে ফিরছি আপাতত দুটো গান আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পাহাড় নিয়ে আড্ডা মারছে, আর পাহাড় নিয়ে আড্ডা মারতে মারতে সব থেকে আগে যেটা মনে পড়ে সেটা হলো পাহাড়ি খাওয়া দাওয়া। কখনো পাহাড়ি চা কিংবা দোহা ওঠা গরম নুডলস বা চটপটে সসের সঙ্গে গরম মোমোতে কামড় বসানো। আপনার কোনটা ফেভারিট পাহাড়ি ফুড চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। আপাতত কয়েকটা গান আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা শুরুতেই বলছিলাম যে পাহাড়ের সঙ্গে কিন্তু আমার একটা দারুণ সখ্যতা আছে, একটা প্রেম আছে, তার একটা নির্দিষ্ট কারণও আছে। আমি খুব ছোটোবেলায় পাহাড়ে গিয়েছিলাম এবং সব মেমোরিজ মনে না থাকলেও বেশ কিছু মেমোরি এখনও রিস্টোর হয়ে আছে। তখন আমার 4 বছর বয়স এবং আমি প্রথম একটা কবিতা লিখেছিলাম পাহাড় থেকে ফেরার পথে, এবং সেটাই বলা বাহুল্য আমার লেখার শুরু হয়তো। সেটা নিয়ে ফিরছি আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমি একটা কথা বললাম না যে পাহাড়কে আপনি যতটা দেবেন পাহাড় আপনাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে, এটা কিন্তু খুব সত্যি কথা। আমি সেই 4 বছর বয়সে আদো আদো কথায় প্রথম কবিতার 4 লাইন আমার পরিবারের সকলকে শুনিয়েছিলাম, আর আজ প্রায় বেশ খানিক মানুষ আমার লেখা পড়ে, আমার বই, আমার ম্যাগাজিনে লেখা বহু মানুষ পড়ে। সেই যে শুরুটা হয়েছিল পাহাড় থেকে ফেরার পথে, তার কন্টিনিউয়েশনটাও আজও চলছে। চিন্তা নেই, আমাদের আড্ডার কন্টিনিউয়েশনও চলবে। তবে আপাতত আজকের মতো এখানেই থামছি, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি.com, মন যখন নিরুদ্দেশ।

সারা বিশ্ব জুড়ে রয়েছে অজস্র নদী, আর সেই সব নদীর মধ্যে যদি সৌন্দর্যের নিরিখে সবচাইতে সুন্দর নদীর কথা বলা হয়, তাহলে যেই নদীটিকে বলা হবে যেখানে আমরা নানা রঙের খেলা দেখতে পাই, কারণ লাল নীল হলুদ সবুজের সমারোহ সেই নদীতে। আর সেই রঙের খেলা যেহেতু দেখা যায়, তাই সেই নদীকে অনেকেই ভালোবেসে বলেন রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমরা থাকব পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই রংধনু নদীর গল্প শুনব। তবে সব কিছুই থাকবে গানের ওপারে। চলুন আগে শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, আর সেই জলভাগের অনেকটা অংশ জুড়েই রয়েছে নদী, যা আমাদের জলের চাহিদা মেটায়। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করেই নগর সভ্যতা গড়ে উঠেছে, আর তাই তো নদীর তীরেই আমরা দেখতে পাই জনবসতি, জনপদ। আর সেই নদীর মধ্যেই এই যে সারা বিশ্বে অজস্র সব নদী রয়েছে, তার মধ্যে সৌন্দর্যের নিরিখে সকলকে একেবারে পেছনে ফেলে দিতে পারে এমনই এক নদী, যাকে রংধনু নদীও বলা হয়। সেই নদীর গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই সুন্দরী নদীর কথা বলছি, সেই নদীর নাম রংধনু নদী হলো কারণ সেই নদীতে রয়েছে রঙের খেলা, এমনই এক নদী। আমাদের মনে হতেই পারে যে এই নদী এমন কি স্পেশাল, কারণ সব নদীরই তো একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সব নদী তো মোটামুটি একই রকম, কারণ স্রোতস্বিনী নদী যেখানে কুলু কুলু ভাবে বয়ে চলে জলরাশি, আর সেই নদী তো এমনি সুন্দর। তাহলে এই নদীর আলাদা কি বিশেষত্ব রয়েছে? সেই নদী যার মধ্যে খেলা করে লাল হলুদ সবুজের যে বিভিন্ন রং, আর সেই জন্যই এই নদী এখন হয়ে উঠেছে অনেক পর্যটকদের কাছেই একটা দ্রষ্টব্য স্থান। আর সেই নদীর গল্প আমাদের আজকের পপকর্নে। আমরা ফিরছি বাকি গল্প নিয়ে, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে বহু নদী, আর এইসব নদী আমাদের জলের চাহিদার বেশিরভাগটাই মেটাচ্ছে। নদী না থাকলে হয়তো আমাদের স্থলভাগের বেশিরভাগ অংশই শুকনো মরুভূমিতে পরিণত হতো। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করে নগর সভ্যতা গড়ে ওঠে, নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে বসতি, জনপদ। এই যে সারা বিশ্ব জুড়ে অজস্র সব নদী, তার মধ্যে এমনই একটি নদী যেখানে খেলা করে বিভিন্ন রং, আর সেই রঙিন নদীকে তাই তো অনেকেই ভালোবেসে নাম দিয়েছে রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, সেই নদীর নাম কেন ক্রিস্টালিস, কলম্বিয়ান এই নদী, যেই নদীর সঙ্গে সৌন্দর্যের দিক থেকে হয়তো অন্য কোনো নদীর আর কোনো তুলনাই হয় না। এই যে নদী যেখানে রঙের খেলা, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা, আরও কত রং, আর সেই যে রং, যেই রঙের দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না, সেই নদীর রং এরকম রঙিন কিভাবে হলো জানবো, তবে বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন পপকর্ন, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক নদীকে নিয়ে যাকে সৌন্দর্যের নিরিখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নদী বলা হয়, কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল নীল সবুজ হলুদ গোলাপি কমলা এবং আরও কত রং। আর এত রঙের খেলা এই নদীতে যে সেই নদীর দিকে তাকালে চোখ ফেরানো যায় না, সবাই মুগ্ধ হয়ে দেখে সেই নদীর অপরূপ সৌন্দর্য। এমনই অপূর্ব এই নদী, আর সেই জন্যই এই নদীকে নাম দেওয়া হয়েছে রংধনু নদী। আর সেই নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, যেই নদীর নাম কেন ক্রিস্টালিস, এটি একটি কলম্বিয়ান নদী। আর এই নদীতে এতটাই রঙের খেলা যে একে রংধনু নদী বলে ডাকেন অনেকে। এই নদীর রূপের জাদুতে মুগ্ধ হয়ে দূর থেকে পর্যটকরা ছুটে আসেন এই নদীর সৌন্দর্য দেখতে। আর এই নদীর এই রঙের জাদুর যে কারণ, সেটা বিজ্ঞানীরা যেটা বলেছেন সেটা, এই নদীতে এক ধরনের উদ্ভিদ রয়েছে, রিঙ্কোলাসিস ক্লাভিজেরা, এই যে উদ্ভিদ যা নদীর তলদেশে রয়েছে, আর এই উদ্ভিদের জন্যই এই রঙের খেলা। কারণ এই উদ্ভিদগুলো যখন ছোট থাকে তখন সেগুলো সবুজ হয়, তারপর হলুদ এবং অবশেষে লাল এবং লালের বিভিন্ন শেড, আর এই জন্যই এই নদীতে এত রঙের খেলা আর অপূর্ব এক শোভা। আর সেই রংধনু নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে।

0: পথে দিয়ে।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: কথা হোক তোমারও,
3: কথা হোক আমারও,
2: কখনো সৌভিক,
3: কখনো অনামিকা,
2: কখনো মেঠো বাউলের সুর,
3: কখনো সুদূর নীহারিকা,
2: কখনো তুমুল হাসি,
3: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
2: যদি হয় এপারের চিঠি।
3: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
4: কথায় কথায়, কথায়
2: কথায়, কথায় কথা হোক তোমারও,
3: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি রংধনু নদী নিয়ে। এমন এক নদী যার সৌন্দর্য বিশ্বজোড়া, কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল হলুদ সবুজ কমলা গোলাপি নানা রঙের খেলা। আর সেই জন্যই তো এই নদীর নাম রংধনু নদী। আর এই নদী

কলম্বিয়ান নদী, যার নাম ক্যানো ক্রিস্টালিস। আর এই নদীর অপূর্ব এই রূপ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, দু চোখ ভরে উপভোগ করেন এই নদীর বাহারি রঙের খেলা। আর সেই নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্নের আড্ডা। কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন চক্ষুন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

যতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।